बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 7:59 आज सोमवार 12 श्रावण 1433 बंगाब्द 12 सफर 1448 हिजरी 27 जुलाई 2026 ख्रीष्टाब्द শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি পল্লী মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum, 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 12th of Shravan, the 12th of Safar, and July the 27th. The news read by Shamim Khan. First, the headlines. First edition of nationwide talent hunt program Notun Kuri Sports ends today. Prime Minister Tariq Rahman will hand over awards. Government is committed to building modern and technology-driven army, capable of meeting demands of time, says Prime Minister. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram pays homage to valiant martyrs at the National Memorial in Savar. Pre-registration for Hajj 2027 begins today, continues until September the 24th. LGRD Minister emphasizes on increasing investment in agricultural research to ensure country's food security. Government aims for big profits from next World Cup broadcast, along with free broadcasting of games, says Information and Broadcasting Minister. Donald Trump rejects claim to hold up attacking Iran due to shortage of ammunition. Now the details. First edition of Notun Kuri Sports 2025-26, the country's largest competitive sports event, with participation of about 1 lakh children and teenagers across the country, is going to end today. Prime Minister Tariq Rahman will hand over awards to the winners at the Army Stadium in the capital in the afternoon. Final matches of Boys and Girls Division football event will be held today. It may be mentioned that the journey of Notun Kuri Sports started from Sylhet District Stadium on 2nd May. Prime Minister Tariq Rahman has said the government is committed to building a modern and technology-driven Bangladesh army capable of meeting demands of time. He said this while addressing the inaugural ceremony of Army Headquarters Selection Board 2026 in Dhaka Cantonment yesterday. The Prime Minister said Bangladesh is currently facing complex and multi-dimensional security challenges, including maritime and border security, cyber and information security, disaster response and humanitarian assistance. It is now demand of time to follow a realistic and sustainable model of defense modernization, taking into account Bangladesh's geographical location, economic capacity, national security needs, and expectations and tolerance of the people, he added. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram paid homage to the valiant martyrs by placing wreath at the National Martyrs Memorial in Savar yesterday. He laid the wreath and observed a minute of solemn silence in memory of the martyrs who laid down their lives for the country's independence. Following the tribute, a guard of honour was presented by members of Bangladesh Army, Bangladesh Navy and Bangladesh Air Force. Acting President later signed the visitor's book, paying deep tribute to the Liberation War martyrs. He also planted a sapling on National Memorial premises. Later, the acting president paid homage at the graves of Shaheed President Zia Rahman and former Prime Minister Begum Khalida Ziad Ziauddin at Sher-e Bangla Nagar in the capital. Primary registration for Hajj 2027 is beginning from today. Registration process will continue until September 24th this year. A press release informed this yesterday. Minister of Religious Affairs announced the schedule according to the roadmap for Hajj programs announced by Saudi Ministry of Hajj and Umrah. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir stressed the need for more investment in agricultural research to ensure the country's food security. He made the remarks while addressing an orientation program of freshers at Sher-e Bangla Agricultural University in the capital yesterday, mentioning that ensuring food security for the country's people remains a major challenge. The minister said the country's economic foundation and institutional structure was severely weakened during the previous 15 years under the fascist government. The government has set export earnings target of $63.4 billion US dollars for the current fiscal year. Commerce Minister Khondokar Abdul Muqtadir announced this at a press briefing at the ministry's conference room at the Secretariat yesterday. He said the target for goods exports has been set at $55.2 billion and for services exports at $8.2 billion. A 15% growth rate has been set for both goods and services. Information and Broadcasting Minister Zahiruddin Shobhan said, the government has set a goal not only to broadcast games for free in the next World Cup, but also to generate major profits by tapping into the massive advertising market. He made the remarks at the FIFA World Cup 2026 broadcast and Thanksgiving event at the Press Information Department PID conference room at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister credited zero revenue expenditure of FIFA World Cup 2026 to strategic guidance, honesty and visionary leadership of Prime Minister Tariq Rahman. This is Bangladesh Betar giving you the news. U.S. President Donald Trump dismissed reports that the military is running low on ammunition, telling domestic media that U.S. stockpiles are vast and exceed what is needed. U.S. has continued to hold off on its attacks against Iran, leading Tehran to halt its retaliatory strikes in the region after nearly 2 weeks of bombing. Iranian Foreign Ministry informed that Tehran and Washington are exchanging messages through intermediaries, despite the U.S. previously betraying negotiations. Bangladesh Cricket Board, BCB, announced last night a 15-member squad, led by Najmul Hussain Shanto, for the two-match test series against Australia. Bangladesh team is scheduled to tour Australia in the first week of next month for a test series. Bangladesh will take on host Australia in the first test, beginning on August the 13th in Darwin. The second test between the two teams will be held in Macau from August 22nd to 26th. Meanwhile, Bangladesh will play a three-day warm-up match against a local team before the test series. Dhaka Meteorological Office says well-marked low over Northwest Bay and adjoining Orisha-West Bengal coast intensified into a monsoon depression and lay over the same area at noon yesterday, about 425 kilometers west-southwest of Chattogram, 415 kilometers west of Cox's Bazar, 245 kilometers west-southwest of Mongla, and 235 kilometers west-southwest of Baira. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 kilometers of the depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Baira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to take shelter immediately and remain in shelter till further notice. Meanwhile, forecast by Little One this afternoon says the chances of rain and thundershowers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Puttakali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. First edition of Nationwide Talent Hunt Program, Notun Kuri Sports, ends today. Prime Minister Tariq Rahman will hand over awards. Government is committed to building modern and technology-driven army, capable of meeting demands of time, says Prime Minister. Acting President, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, pays homage to valiant martyrs at the National Memorial in Savar. Pre-registration for Hajj 2027 begins today, continues until September the 24th. LGRD Minister emphasizes on increasing investment in agricultural research to ensure country's food security. Government aims for big profits from next World Cup broadcast, along with free broadcasting of games, says Information and Broadcasting Minister. Donald Trump rejects claim to hold off attacking Iran due to shortage of ammunition. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যার আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা অনেক কম। বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 সজ্জার সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের উপজেলা 50 সজ্জার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 সজ্জায় উন্নীত করা হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি কিডনি ডায়ালাইসিস মেশিন এবং জেলা সদর হাসপাতালগুলোতে 10টি কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলায় 101 সজ্জার হাসপাতালেও কিডনি ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি হাসপাতালে পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা ফিজিওথেরাপি মেশিন দেওয়া হবে। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও সেবার মান বৃদ্ধির জন্য কাজ করা হবে। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও অধ্যক্ষ ইজ্জত আলী, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরতি খুদা, সিভিল সার্জন আব্দুল সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান ও সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। খুলনা রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে গতকাল সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাদক নির্মূল, মাদকের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের দস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, খুলনা মহানগরে অপরাধ সংঘটনের পর অপরাধীরা যাতে জেলার বিভিন্ন থানায় আশ্রয় নিতে না পারে সেজন্য একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডিআইজি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্স নির্ভর, প্রযুক্তি নির্ভর, কমিউনিটি এবং ট্রেডিশনাল পুলিশিং চার ধরনের পুলিশিং এর সমন্বিত প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, খুলনা রেঞ্জ পুলিশ মাদক ও সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও প্রত্যাশা করেন। অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ ও শেখ জয়নুদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ সাজাদুর রহমান রাসেল ও খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজপথে নেমে আসে। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মেহেরপুর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে উত্তাপ হয়ে ওঠে। সংঘর্ষ, সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা ঘটনার সারা বাংলাদেশের মতো মেহেরপুরে আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ব্যবস্থা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। তবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্দোলন বৃহত্তর রাজনৈতিক দাবিতে রূপ নেয়। সরকার পতন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজপথে নেমে আসে। তাদের দাবি, শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ, প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
3: সেসময় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্ররা, তাদের যে একটা ন্যায্য দাবি, সেখানেও তারা যখন গুলি বর্ষণ করলো, তখন আসলে স্বাভাবিকভাবে কোনো নাগরিক ঘরে থাকতে পারে না, সেক্ষেত্রে আমরাও পারি না। যেভাবে পারে, যে যেখান থেকে পারে, সেখান থেকে আন্দোলন অংশগ্রহণ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্টকে পতন হতে সক্ষম করছে।
4: কোটা আন্দোলনের স্টুডেন্টদের উপরে হামলা করে স্বৈরাচার হাসিনা একমাত্র তাদের কারণে আমরা তখন মাঠে নামি। বেশক জুলাই আন্দোলনে যাওয়ার পরে আমি আমার শরীরে মোট 66টা গুলি খাই। এর ভিতরে আমি কিছু বের করতে পারছি আর কিছুটা শরীরে এখনো আছে।
2: আন্দোলন প্রমাণ করে যে ছাত্র জনতা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে পারে। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানান নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।
5: সামাজিকভাবে ছাত্র সমাজ, ছাত্র জনতা, সাধারণ মানুষ যে প্রতিবাদ করতে পারে, অধিকারের জন্য লড়াই করতে পারে, রাস্তা জানতে পারে, জীবন দিতে পারে, এটি প্রতিষ্ঠা হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। আর রাজনৈতিক ভাবে যেটি হয়েছে সেটি হলো, বাংলাদেশের কোন সরকার যে ক্ষমতাশীল এতটা নয়, চাইলে যা করতে পারবে, এটি প্রমাণ হয়েছে।
2: জুলাই আন্দোলনের প্রভাব ও তাৎপর্য নিয়ে এখনো আলোচনা চলছে। অনেকের মতে এই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ফুটবল মাঠে আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কুমারী ফুটবল একাডেমি 2-0 গোলে মহেশপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 8-দলীয় জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সদর উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 5-4 গোলে খোকসা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবন্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান রক্তে ভেজা খুলনা। গ্রন্থনা ও উপস্থাপনা সোহেল মাহমুদ।
2: রাজনৈতিক অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, তখন সভ্যতাকে রক্ষার দায়িত্ব পড়ে প্রকৃতির ওপর। প্রকৃতি তখন তার নিয়মে শাসকদের বন্দিশালায় আগুন জ্বালায়, পরাশক্তির হাত থেকে দেশমাতৃকাকে উদ্ধার করে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা পালিয়ে যেতে বাধ্য হয়, আর প্রকৃতিগতভাবে যুগে যুগে ছাত্রদের মাধ্যমে বিভিন্ন বিপ্লব পরিবর্তন এনে দেয়। জুলাই বিপ্লব দেশের ইতিহাসে ঘটে যাওয়া ছাত্রদের সেই প্রকৃতিগত পুঞ্জীভূত শক্তির বহিঃপ্রকাশ।

0: দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসকদের জনবিচ্ছিন্নতার কারণে জুলাই বিপ্লবে মানুষের মাঝে বছরের পর বছর ঘনীভূত অসন্তোষ ঝরে পড়ে। এ বিপ্লব স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে কালবৈশাখীর রূপ নিয়ে লণ্ডভণ্ড করে দেয় দীর্ঘ সময় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো শাসকদের। ক্ষমতা ছেড়ে দেশান্তরিত হতে বাধ্য করে জুলাই বিপ্লবের উন্মাদনা। তরুণ প্রজন্মের এই আন্দোলন শাসকদের বুঝিয়ে দেয় জনগণের সম্পদে গড়ে তোলা অত্যাচারী সিংহাসন চিরস্থায়ী নয়। জনগণের সাথে সম্পর্ক গড়তে না পারলে ক্ষমতায় টিকে থাকা যায় না। কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে গেলে কর্তৃত্ববাদী সরকারের হামলার শিকার হয়। এরপর বিক্ষোভে ফেটে পড়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। মুহূর্তে ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে, স্বৈরতান্ত্রিক শাসকদের সরে যেতে বাধ্য করে।
1: জনগণের সংবিধান চাই, জনগণের জন্য, কোন নেতার জন্য না।
2: নির্বাচন সঠিকভাবে হতে হবে, এই ছাড়া আর কোনো ই নাই। নির্বাচনে পাঁচ বছর পর আমাকে একটাই ঈদ, সেটা হলো একটা ভোট দেওয়া। তাও যদি কেটে নাও করবো,
1: একাত্তরে তো পারি না, একাত্তরে তো পারি না। সেই 2024 আসে, সেই ওই অনুভূতি এখন অনুভব করছি।
2: আমরা একাত্তরে শিশু মুক্তিযোদ্ধা ছিলাম, একাত্তরে ছিলাম শিশু মুক্তিযোদ্ধা, আর 24 এসে পুরো মুক্তিযোদ্ধা।
1: আজকালকার যারা স্টুডেন্ট, এরা আমাদেরকে অনেক জ্ঞানী, এরা বোঝে এদের দরকার, এদের অনুযায়ী চলতে হবে।
3: আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি ওনার সন্তান হিসেবে আমার বাবা স্বাধীন করেছিল 1971-এ, আর 24-এ আমার ছাত্র ছেলে ছাত্র মেয়েরা স্বাধীন করেছে দেশ। অনুভূতি বলার মতো না, বলার মতো না, বলার মতো না।
4: আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, মানে এটা কিভাবে প্রকাশ করবো জানি না। যে আমরা স্বাধীন হলাম, নতুন করে আমরা স্বাধীন হলাম, এতটুকুই। একজন স্বৈরাচার চলে গেল, একজন ভ্যাম্পায়ার চলে গেল দেশ থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই দিনের জন্য অপেক্ষা করেছি আমরা 16টা বছর।
0: তরুণদের এই আন্দোলন শুধু দেশেই আবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ফেসবুক, টুইটার, ব্লগ, ইউটিউব থেকে শুরু করে নানা মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের সাহসী ভূমিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা একের পর এক স্বৈরাচার শাসকদের অপকর্ম ও প্রশাসনিক দুর্বলতা প্রকাশ পেতে থাকে, যার মাধ্যমে তরুণরা নতুন করে দেশ স্বাধীন করে।

আমার নাম আয়েশা সাদিয়া, আমি খুলনা ইউনিভার্সিটিতে আছি অনার্স তৃতীয় বর্ষে বাংলা ডিসিপ্লিনে। আন্দোলনটা যদিও শুরু হয়েছে 18 তারিখ থেকে, তারপরেও মানে পরবর্তীতে আমি যখন জয়েন করছি তখন আন্দোলনে একদম মানে চূড়ান্ত মুহূর্ত শুরুর দিকে, মানে 1-2-3 তারিখের দিকে। তো তখন থেকে যদি তারপরে অভিজ্ঞতা বলি, ট্রাফিক ডিউটি করা পর্যন্ত তো একটা অনেক বড় জার্নি ছিল। থেকে তো তারা আন্দোলনের সাথে যে যেই পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছিল সেগুলা তো আমাদের খুলনাতে কাজ বিভিন্ন জায়গায় করা হচ্ছিল, শিববাড়ি বলেন বা জিরো পয়েন্ট বলেন, মিছিল করার, এগুলো তো প্রথম থেকেই হচ্ছিল। এবং পরবর্তী সময়ে ধরেন হচ্ছে বিভিন্ন দেওয়ালে দেওয়াল লিখন থেকে শুরু করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, এগুলো তো পরবর্তীতে হয়েছে। তবে আমার সামনে 3 তারিখ শুক্রবার যেদিন হয়েছে, আমার সামনে আমি দুইজনের অসুস্থ হইতে দেখছি। একজন বৃদ্ধ মানুষ ছিলেন, ওনার হচ্ছে মাথায় রাবার বুলেট লাগছিল, আর একটা আছে আমার ছোট ভাই, ওর টিয়ার সেলে ওর চোখ টোক একদম অনেক বাজে অবস্থা হয়ে গেছিল, আর রাবার বুলেটে অনেকের ক্ষত বিক্ষত হয়েছিল। মানে আমার লাইফে সব থেকে বড় অভিজ্ঞতা হয়েছে, আমি আমার চোখের সামনে দেখছি অনেকগুলো টিয়ার সেল, রাবার বুলেট, তারপর হচ্ছে স্টেন গান।

0: বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সংগ্রাম করেছে তাদের অধিকারের জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত ও রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে। ক্ষমতার হাত বদলালেও বাংলাদেশের মানুষের ভাগ্য বদলায়নি, খুঁজে পায়নি সত্যিকারের স্বাধীনতা। এদেশে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন, যা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পাবে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে। তার আলোকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। জুলাই আন্দোলন নিয়ে সাংবাদিক নেতারা বলেন,
1: আমার নাম রফিউল ইসলাম টুটুল, আমি সদস্য সচিব খুলনা প্রেস ক্লাব। জুলাই বিপ্লবে খুলনা থেকে শিক্ষার্থীরা অবশ্যই ভূমিকা রেখেছে এবং সেটি আমরা সবাই দেখেছি। যখন থেকে ঢাকা থেকে যেদিন শুরু হয় সেদিন থেকেই মূলত বা তারপর দিন থেকেই আমাদের খুলনার প্রতিটি শিক্ষাঙ্গনেই আমরা তাদের এই আন্দোলনের যে স্প্রিট বা আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেখেছি ছড়িয়ে পড়তে, সেটি খুলনার সকল শিক্ষাঙ্গন থেকেই। এটি এক পর্যায়ে শিক্ষাঙ্গনের থেকে ছড়িয়ে পড়ে, এটি আপামর জনতার মধ্যে আমরা দেখেছি রাস্তাতে। অনেক মায়েরা, শিক্ষার্থীদের মায়েরা, বাবারা, তারাও এর সাথে শরিক ছিলেন। একটি পর্যায়ে এটি আসলে শুধুমাত্র শিক্ষার্থীদেরই আন্দোলন ছিল না, এটি ছাত্র জনতা আমরা যেটা বলি, এটি সব ধরনের মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়েছিল। আসলে আহত হয়েছে প্রচুর ছাত্র, হাজার হাজার ছাত্র, জনতা, শিক্ষার্থী, সাধারণ মানুষের যে উল্লাস, যে উৎসাহ, প্রাণ ফাটা উচ্ছ্বাস, গত ১৬ বছর বা ১৭ বছরের যে শ্বাসরুদ্ধকর অবস্থা, সেটি সেদিন মুক্ত হয়েছিল তার থেকে মানুষ। এভাবে খুলনা মানুষরা সেদিন সারাদিন ব্যাপী পরদিনও মানুষ বিজয় উৎসব করেছে। অতীতের আন্দোলনগুলো আমরা একটি গোষ্ঠীর বা কিছু মানুষের সম্পৃক্ততা দেখেছি, কিন্তু এই রকম আমাদের ইতিহাস পড়ে, হয়তো মুক্তিযুদ্ধের সময় এরকমটি হয়েছিল, তখন আমার অবশ্য দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এখন এইবার যে আন্দোলনটা আমরা দেখলাম একেবারে শিশু থেকে, এবং এই এত শিশু মৃত্যু, এই শিশু মৃত্যু একটি আন্দোলনে সরকার কর্তৃক, ফ্যাসিস্ট সরকার কর্তৃক যে তাদের উপর আক্রমণ, এটি অতীতের আন্দোলনে কখনো শোনা যায়নি। ইভেন মুক্তিযুদ্ধের সময়ও এরকম হয়েছে কিনা আমার জানা নাই। তো এটি ছিল বড় দিক যে এই আন্দোলনের রক্ত ঝরেছে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বহু মানুষের। এটা অবশ্যই ব্যতিক্রম ধর্মী আন্দোলন, যে আন্দোলনে সব ধরনের মানুষ একেবারে কোনো ধরনের কোনো কিছু চাওয়া পাওয়ার আশায় না, একটি আশা ছিল যে একটি দুঃশাসন থেকে মুক্তি।

0: গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের দর্পণ। দর্পণের মাধ্যমে একটি দেশ তার সত্যিকার চেহারা দেখতে পায়। তাই একটি দেশ গণমাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা কামনা করে। বলা হয়ে থাকে, যে দেশে গণমাধ্যম যত স্বাধীন সেই দেশ তত গণতান্ত্রিক। ২০২৪ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ ১০১তম অবস্থানে ছিল। বাংলাদেশ আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে। ভোটের স্বচ্ছতা, আইনের শাসন ও নাগরিকদের স্বাধীনতা ঝুঁকি থাকার কারণে বাংলাদেশকে হাইব্রিড রেজিমে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল বলেন,
1: হ্যাঁ, আমি অবশ্যই তা মনে করি সাংবাদিক হিসেবে, যে গণমাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যম আগে যে অবস্থাটি ছিল, আমি নিজেও একটি গণমাধ্যম কর্মী, আমি নিজেও এটির শিকার হয়েছি গত অপশাসনের। তো সেই তুলনায় এখন অবশ্যই আমি স্বাধীন মনে করি, তারা লিখতে পারছে, বলতে পারছেন।
0: একটি দেশের শাসন ব্যবস্থা জনবান্ধব করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকলে স্থানীয় সরকারগুলো নিজেদের কর্মভার সুনির্দিষ্টভাবে সাজিয়ে নিতে পারে, যা স্থানীয় সরকার ও প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি করে, জনগণের সঙ্গে দূরত্ব কমায়। বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক একটি রাষ্ট্রের অন্যতম মূল ভিত্তি, যার মাধ্যমে নাগরিকদের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত হয়ে থাকে। জনগণের জীবনমান উন্নয়ন করতে দেশে সামগ্রিক উন্নয়নের বিকল্প নেই। তরুণ প্রজন্মের হাত ধরে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কর্তৃত্ববাদী সরকার পালাতে বাধ্য হয়েছে, সেই বাংলাদেশ দক্ষ ও যোগ্যদের হাতে থাকুক। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের পরিবর্তন নিশ্চিত হোক, এটাই প্রত্যাশা দেশের মানুষের।

0: এতক্ষণ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান রক্তে ভেজা খুলনা শুনলেন। গ্রন্থনা ও উপস্থাপনা সোহেল মাহমুদ, সম্পাদনা খন্দকার ওয়াহিদুজ্জামান ও সোহেল আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ফরিদুদ্দিন। প্রামাণ্য অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করলেন মোহাম্মদ রোকনুজ্জামান।
1: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবন্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন এস এম জাফর ইকবালের কণ্ঠে। গানটির গীতিকার এস এম রুহুল আমিন এবং সুর করেছেন প্রদীপ রাহা।

শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন কাজী ওয়াদুদ নেওয়াজ এবং সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারের গানটিতে শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে, ডক্টর রমেন্দ্রনাথ মণ্ডলের কথায় এবং অপূর্ব রায়ের সুরে।

সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতিমধ্যেই তারা শুরু করেছেন।

এতক্ষণ শুনলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। দেশজুড়ে প্রায় 1,00,000 শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-26 এর প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামের প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির ক্ষেত্রে সম্পর্কিত ব্যবসা বাণিজ্য, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছে। গতকাল মালেতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদামের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালদ্বীপের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর আলোচনা করেন। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় দুপুর 2টায় খেলাটি শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা স্টুডিওর ঘড়িতে এখন ৯টা বেজে ৫ মিনিট। বৃষ্টি ভেজা সকালবেলায় আপনাদের সাথে এক গুচ্ছ গানের ডালি সাজিয়ে হাজির হয়েছি ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। আপনাদের সাথে কথা বন্ধ হয়ে আছি আমি পল্লী মণ্ডল।
2: আমি নূরজাহান আক্তার।
1: কথা এবং গান সবই হবে এবং আমাদের হাতে এসে পড়েছে আপনাদের একটি সুন্দর রঙিন চিঠি।
2: আজকে কিন্তু যে মাধ্যমগুলো আপনাদের সাথে আমাদের কথা হয়ে যাবে সেই মাধ্যমগুলো আপনাদের এক এক জানিয়ে দেব আমাদের কাছে ফোন এনে অংশগ্রহণ করার জন্য যে এই নাম্বারটি রয়েছে
1: ১৯৭৪১২১৯৭০।
2: এছাড়াও বন্ধুরা আমাদেরকে চিঠি লিখবেন প্রযোজক রূপালী, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ৯০০০ এই ঠিকানায়। তো আর দেরি নয়, আমরা কিন্তু বন্ধুদের একটি চিঠি হাতে তুলে নিয়েছি। আমাদেরকে চিঠি লিখেছিলেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকাগাছি মাছপাড়া পুঠিয়া রাজশাহীর বন্ধু মোহাম্মদ সালাদিন লালন। বন্ধুর সাথে কিন্তু অনেক বন্ধু রয়েছে, আজকে রয়েছেন পরাগ, টোকন, রজনী, মুসলিমা, ঝন্টু, জবা, লাভলি, রেনু, জবা, মিলি, ইব্রাহিম, রেজাউল, প্রকাশ, মানিক, কথা। বন্ধুরা সবাই মিলে স্ত্রী কেন শত্রু এই ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন কনকচাপা ও বিপ্লবের কণ্ঠে। গানটি কি শোনানো যাবে?
1: অবশ্যই শোনানো যাবে এবং চলুন শুনে আসি স্ত্রী কেন শত্রু এই ছায়াছবি থেকে কনকচাপা ও বিপ্লবের কণ্ঠে এই গানটি।

এবারে শুনে আসব প্রেমের জ্বালা এই ছায়াছবি থেকে কনক চাপা ও এঞ্জু কিশোরের কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন রুবেল, আপনি খালিশপুর খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের গান। কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমাদের কথা হবে 01974121970, এই নাম্বারটিতে রয়েছে খোলা। দেখে নেব আমাদের সাথে কোন কোন বন্ধু রয়েছেন। তবে বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা আবার না বললেই নয়, সেটা হলো বন্ধুরা আপনারা আমাদের সাথে যারা সংযুক্ত হবেন তারা অবশ্যই নাম ঠিকানা বলে সংক্ষেপে আপনাদের অনুরোধটি করবেন, তাহলে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়ে আপনাদের পছন্দের গানগুলো তালিকাবদ্ধ করতে পারব। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। হ্যালো, শুভ সকাল।
1: কথা বলছিলাম প্রবীর কুমার।
0: জি প্রবীর,
1: কুষ্টিয়ার
0: বন্ধু। আচ্ছা,
1: আমাকে গান শোনাবেন, সরস্বতীর নাম নরপিশাস।
0: নরপিশাস, জি।
1: শিল্পী রুনালাইলা এন্দ্র কিশোর, গানের কথা এক নয়নে দেখো যদি দেখতে পাবে নারে।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য।
2: হ্যাঁ, এবং দেখে নেব পরবর্তীতে কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, নমস্কার, কেমন আছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা বলুন, কোন গানটি শুনতে চান? হ্যাঁ, অজান্তে মাগো তুমি একবার খোকা বলে তাকো। অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য, যেটা আমরা সবসময় করে থাকি। তো দেখে নি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: আদাব, কে বলছেন?
3: কথা বলছি নীলম কুমার মন্ডল।
2: হ্যাঁ,
3: পাটটা পাংশা থেকে।
2: পাংশা থেকে বলুন দাদা, কোন গানটি শুনতে চান?
3: আমার পছন্দের ছবি দোলনা।
2: হ্যাঁ,
3: কিন্তু দোলনা লাইলা, আর গানের কথা
0: লিপিবদ্ধ করে নিয়েছি। বন্ধুরা আপনারা সাথে থাকবেন, কোন এক আয়োজন অবশ্যই শোনানো হবে।
2: হ্যালো,
3: নমস্কার দিদি।
2: নমস্কার, হ্যাঁ দাদা বলুন, কোন গানটি শুনতে চান?
0: আচ্ছা, কোন গানটি,
2: কোন গানটি, গানের কথা বলুন।
0: সম্ভবত ওই গানটি হবে যে বন্ধু গো কি করে ভাবলে। যাই হোক, আমরা চেষ্টা করবো বন্ধুকে এই ছবি থেকে, এপার ওপার ছায়া ছবি থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেওয়ার।
2: সামনে আছেন কণ্ঠে। হ্যাঁ বলুন ভাই, কোন গানটি শুনতে চান? আপনারা দয়া করে গানের কথা বলবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আপনাদের প্রিয় গানটি বাছাই করার জন্য। কে রয়েছেন আমাদের সাথে? আদাব। হ্যাঁ, আমরা ভালো আছি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: আচ্ছা, আপনি আপনার অনুরোধটি বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন ইন অংশ গ্রহণ করার জন্য, আপনারা এভাবে সাথে থাকবেন আমাদের সেই প্রত্যাশা করছি। হ্যালো,
4: হ্যালো দিদি, নমস্কার।
0: জি আদাব, জি মুক্তা বলেন। কোন গানটি? আচ্ছা ঠিক আছে বন্ধুরা,
2: আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের গানটি কোনো একটা আয়োজনে শুনিয়ে দেবার জন্য। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আদাব,
5: আমি বুলবুল আহমেদ।
2: হুম, ভেড়ামারা থেকে। হ্যাঁ বলুন,
5: ছবির নাম ম্যাডাম ফুলি।
2: হুম,
5: ম্যাডাম ফুলি ছবি থেকে আগুন ও রবিশঙ্করের কণ্ঠে গানের কথা, তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি।
2: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনাদের প্রিয় গানটি শুনিয়ে দেবার জন্য। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো আদাব, কে বলছেন?
5: হ্যাঁ
2: ছোট সন্ন্যাসী রামপাল, হ্যাঁ বলুন কোন গানটি শুনতে চান?
0: অসংখ্য ধন্যবাদ ফোনিনে অংশগ্রহণ করার জন্য, অনেক সুন্দর একটি গান শুনতে চাই বন্ধু আমাদেরকে অনুরোধ করেছেন, এভাবেই সাথে থাকবেন আর কোন এক আয়োজনে অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গানটি। এই মুহূর্তে নিয়ে নেব এবারে ফোন কল, কে আছেন? হ্যালো,
2: দুঃখিত ফোন কলটি কেটে গেল। আজও কিন্তু হচ্ছে আমরা অপেক্ষা করে আছি আপনাদের প্রিয় গানই শুনিয়ে দেবার জন্য। কে রয়েছেন আমাদের সাথে?
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আদাব,
6: কথা বলছি মতামত বিউটি খাতুন মাদারপুর কুষ্টিয়া থেকে। জি
2: বলুন।
6: গান শুন বিউটি।
0: জি বিউটি
2: বলুন কোন গানটি শুনতে চান?
6: হৃদয়ের বন্ধন এই ছবি থেকে যেকোনো একটি গান।
2: অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব হৃদয়ের বন্ধন ছাজবে থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেবার জন্য। হ্যালো, শুভ সকাল, দাদা বলুন কোন গানটি শুনতে চান? হ্যাঁ আমরা ভালো আছি, আপনার পছন্দের গানটি বলবেন।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চাই না বাতির নিচে অন্ধকার থাকুক, আমরা চাই সবার বাতির নিচেই আলো
2: থাকুক,
0: দুনিয়া জুড়ে সব জায়গায় আলোকিত থাকুক, বন্ধুর সবকিছুই ভালো থাকুক,
2: তাই না?
0: এবারে নিয়ে নেব ফোন কলটি, কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি। জি হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা চাই আপনারা এক একজন এক এক গানের অনুরোধ করেন, তাহলে আমরা আপনাদের নাম সহ অনেক অনেক বন্ধুদের গান শুনতে পাবো। নিয়ে নেব এবার ফোন কলটি, কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি,
2: আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু, তবে আপনাদের নাম ঠিকানা সহ আপনারা সংক্ষেপে আমাদেরকে অনুরোধ করছেন, ভালো লাগছে, হ্যাঁ এইভাবেই সাথে থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি হ্যাঁ, কোন গানটি শুনতে চান? হ্যাঁ
2: যে কোনো একটি গান। আচ্ছা ঠিক আছে, প্রেমের অহংকার ছবি থেকে যে কোনো একটি গান, এবং আজ আমরা নিয়ে নিচ্ছি আজকের মতন সর্বশেষ ফোন কল, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
0: দুঃখিত
2: বলতে হচ্ছে, এবং আপনারা যখন আমাদেরকে ফোন করবেন প্লিজ রেডিও সেটের ভলিউমটা কমিয়ে রাখবেন দয়া করে। কে রয়েছেন আমাদের সাথে সর্বশেষ ফোন কলটিতে? হ্যাঁ হ্যাঁ দাদা বলুন কোন গানটি শুনতে চান? আবার বলুন।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার গানটি শুনিয়ে দেওয়ার, ঢাকা অ্যাটাক ছায়াছবি থেকে আমাদেরকে আরও একজন বন্ধু অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করব দুজনের নাম একসাথেই প্রচার করে দেওয়ার। এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের মতো রূপালীর আয়োজনে ফোন ইন প্রোগ্রাম, তো আমরা চলে যাব গানে, বন্ধুদের অনেক গান কিন্তু আমাদের তালিকায় রয়েছে, শুনে নেব এবারে গানটি, কোন গানটি শোনাবে এবার?
2: এবার শুনব শান্তি চাই, এই ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে এই গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন অনু বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

শুনবেন অবুজ মন ছা ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান, এবং এই গানটি শুনিয়ার জন্য অনুরোধ করেছিল অঞ্জন কুমার ছোট সন্ন্যাসী রামপাল থেকে।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিকমতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে

0: হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। এক থেকে দুই বছরের শিশু হলে তার বুক দুই হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো দুইবার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে, শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: শুনবেন চাওয়া থেকে পাওয়া, এই ছায়াছবি থেকে কনক চাপার কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন জ্ঞানেন্দ্র পাল ফতেহপুর মহেশপুর থেকে।

শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের গান, প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এবারে গানটি শুনবেন পাগল মন ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোহাম্মদ রৌফ, বগুড়ার বন্ধু দিলরুপা খান ও আশরাফ উদাসের কণ্ঠে। তো চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: এর পরের গানটি শুনবেন শেষ ঠিকানা এই ছবি থেকে, রুনা লায়লা ও এনজু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন মোহাম্মদ ওসমান মহেশপুর ঝিনাইদহ থেকে। তো চলুন শুনে আসি গানটি।

সবশেষ গানটি শুনবেন অজান্তে ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে। আর এই গানটি শুনিয়ে দেবার অনুরোধ করেছিলেন বুলবুল আহমেদ কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Sokal 11ta beje 59 minute. Shuru holo amader ajker ditiyo odhibeshon. Onushthan procharito hocche medium wave 537.63 meter e, orthat 558 kHz e. Eki sathe FM band 88.8 MHz e ebong Bangladesh Betarer mobile app theke. Onushthan ghoshonay royechi ami Polli Mondol. অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। দেশ জুড়ে প্রায় 1,00,000 শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুনকুড়ি স্পোর্টস 2025-26-এর প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামের প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ময়মনসিংহের এবং বালিকা বিভাগে রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করবে। এদিকে নতুনকুড়ি স্পোর্টস 2025-2026 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই জাতীয় কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুনকুড়ি স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 3 সপ্তাহ স্থগিত থাকার পর আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আবার শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত 16 জুলাই এই শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতির হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলনের ঘোষণার আলোকে পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুসারে আজ পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে স্থগিতাদেশের কারণে এবং এর আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তার নতুন সময়সূচি দ্রুতই প্রকাশ করা হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী আজ সকাল 10টা থেকে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র এবং ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনা করেছে। গতকাল মালেতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরু থিসাম আদামের দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলাটি শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলার সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। নতুনকুড়ি এসপোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে বিকেল 4টায়। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানদের সময়। দেশাত্মবোধক গান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে শুনবেন দুপুর 12:15। ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। পাঁচমেশালি গান শুনবেন বিকেল 3:30। নজরুল সঙ্গীত শুনবেন আমির হোসেনের কণ্ঠে দুপুর 12:20। আধুনিক গান শুনবেন শিপ্রা দেবনাথের কণ্ঠে দুপুর 12:30। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন দুপুর 2:30। পল্লীগীতি শুনবেন অভিমন্য কুমার মণ্ডলের কণ্ঠে 12:40 এবং রাখালিয়া শুনবেন সন্ধে 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সোহেল মাহমুদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলো যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি পর্যায়ে বৃক্ষরোপণকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। জেলা ও অঞ্চলের পরিবেশ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করে রোপণ করা প্রয়োজন। তিনি গতকাল খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে বৃক্ষরোপণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্ষাকালের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সারা বছরই বৃক্ষরোপণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ব্যাপক বৃক্ষরোপণ কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, কাঠ পুড়িয়ে কোনো ইট ভাটায় ইট উৎপাদন করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে ব্লকের ব্যবহার দিন দিন আরও বাড়াতে হবে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান সহ বিভিন্ন শাখার কর্মকর্তা, 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ সভায় অংশ নেন। পরে প্রতিমন্ত্রী খুলনা শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ করেন। খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধকল্পে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের এক মতবিনিময় সভা গতকাল নগরীর দৌলতপুরস্থ 5 নম্বর ওয়ার্ড অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ওয়ার্ডে বিদ্যমান বাজারসমূহ পরিচ্ছন্ন রাখতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দুপুরের পর থেকে শুরু করে রাতের মধ্যে শেষ করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের সকাল ও বিকেলে দুই দফায় সড়কসমূহ ঝাড়ু দিতে হবে। পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ওয়ার্ড সুপারভাইজারদের উদ্দেশ্যে কেসিসির প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কাজে কোনো প্রকার অবহেলা মেনে নেওয়া হবে না, কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মশক নিধনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর করের অর্থ কোনোভাবে অপচয় না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। বিনা অনুমতিতে কেউ অনুপস্থিত থাকলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে এবং শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির দিকেও সর্বোচ্চ লক্ষ্য রাখা হবে। এছাড়া সভায় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন, শ্রমিকদের ডিউটি পোশাকসহ সুরক্ষা সামগ্রী ও পরিচয়পত্র প্রদান, সড়ক ও ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে র্যালির আয়োজন এবং আইন না মেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হলে তাদের বিরুদ্ধে মোবাইল কোড পরিচালনার মাধ্যমে জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শারীরিক পরিশ্রমে অক্ষম বয়োবৃদ্ধ শ্রমিকদের স্থলে তার পরিবারের সদস্যদের নিযুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গাইডেন্স সেমিনার অন দ্য JSPS প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস শীর্ষক এক সেমিনার গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়ারুল কবির এতে প্রধান অতিথি ছিলেন এবং উপ উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল বিশেষ অতিথি ছিলেন। IQSC-র পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে জাপানের ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। বাংলাদেশ JSPS এর সভাপতি অধ্যাপক ডক্টর AKM নওশাদ আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি গভীর ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা 6টা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশীয় উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

শুনলেন দেশের গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নজরুল সঙ্গীত আমির হোসেনের কণ্ঠে।

শুনলেন আমির হোসেনের কণ্ঠে পরপর দুটি নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান শিপ্রা দেবনাথের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন।

0: এতক্ষণ শুনলেন শিপ্রা দেবনাথের কণ্ঠে আধুনিক গান, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি, অভিমন্যু কুমার মণ্ডলের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন কুটি মনসুর।

0: এতক্ষণ শুনলেন অভিমন্যু কুমার মণ্ডলের কণ্ঠে পল্লীগীতি, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের সনি হামদ, সাইদুর রহমান সাইদের কণ্ঠে এবং সুরে।
1: ইয়া রাব্বুল

আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকদের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করিতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। বাংলাদেশ বেতার খুলনা, এখনই প্রচারিত হবে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

অনেক প্রীতি আর শুভেচ্ছা শ্রোতা আপনাদের সবাইকে আমাদের আয়োজনে শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে রয়েছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান নিয়ে লুবনা হাসনা ফারুক মিষ্টি আর আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে অবশ্যই গান সেই সাথে বিভিন্ন তথ্য আর পাশাপাশি ফোন ইন পর্ব 01974121970 এই নম্বরটিতে আপনাদের সাথে কথা বলবো জেনে নেব আপনাদের না বলা কথাগুলো বিশেষ করে কোন গান আপনারা শুনতে চান সেটি তো আর কথা নয় শুরুতেই ভুলো না আমায় এমন আবেদনে শোনাবো গান এই ছায়াছবি থেকে নেওয়া হয়েছে শুনতে চেয়ে সুফল বিশ্বাস আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী কনক চাপা এবং এন্ড্রু কিশোর

অবশ্যই তাই, ভালোবাসার মানুষ যদি এভাবে কাছে থাকে তাহলে এক পৃথিবী কেন, আরো অন্য পৃথিবী পেলেও সেখানে ভালোবাসা রাখাই যায়। কিন্তু ভালোবাসা যত বড়, জীবন তো আসলে ততটা বড় নয়। তাই এই ছোট্ট জীবনে যতটুকু সময় আমরা পাই, এই সময়টাই অবশ্যই আমরা কাজে লাগাবো। আমরা একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে এখনও, তাদেরকে সহযোগিতার হাত বাড়াবো আমরা দেশের যে কোনো অবস্থানে থেকেই। তাহলেই হয়তোবা আমাদের ভালোবাসা থাকবে চির অমর হয়ে। চলুন চরম আঘাত ছবির গান শুনে আসি, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। এই গানটি শুনতে চেয়ে লাভলি আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন শিল্পী মিতালী মুখার্জি এবং কুমার শানু।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। অনুরোধ করব খুব সংক্ষেপে নাম ঠিকানা জানিয়ে আপনাদের অনুরোধের কথা আমাদেরকে জানাবেন এবং অন্য বন্ধুদেরকে অবশ্যই সুযোগ দেবেন, কারণ প্রত্যেকের অধিকার রয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। তো প্রথম বন্ধু কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, কে বলছিলেন কোথা থেকে বলুন? নিত্যানন্দ দা। হ্যাঁ দাদা বলুন। পরবর্তী বন্ধু কে আছেন? হ্যালো,
1: দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: হ্যাঁ দাদা বলুন।
1: আপনাদের সাথে আছি আর আমাকে গান শোনাবেন?
0: হ্যাঁ,
1: কাজের মেয়ে ছবি থেকে যেকোনো একটি গান শোনাবেন।
0: কাজের মেয়ে ছবির গান, ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা করব। আমাদের না আজকে গানের তালিকাতে নেই, তাই অপেক্ষা করতে হবে আগামী আয়োজনের জন্য। এবারে কে আছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম মিষ্টি আপু, ভালো আছেন?
0: জি আফজাল ভাই বলুন।
2: আফজাল মোল্লা দেওতলা বড়িয়াকাটা থেকে বলতেছি আপু, একটা গান শোনাবেন। স্বামী কেন আসামি, এই গানটা আপনার কাছে আগে একবার অনুরোধ করলাম, যাই হোক মানুষ তো খেলনা নয়।
0: আচ্ছা ঠিক আছে, স্বামী কেন আসামি, আসলে হয়তোবা আমাদের একটা দুটো গান হয়তো মিস হয়ে যায় কিন্তু অথবা তালিকাতে থাকে, সময় স্বল্পতার কারণে আমরা শোনাতে পারি না, কিন্তু তার মানে এই নয় যে আমরা শোনাতে চাই না। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন?
0: জি ভালো বলুন। আর কোন গান আছে কি? চমৎকার। হ্যাঁ এই গানটি সুন্দর, এই গানটা আসলেই সুন্দর। একা একা কেন ভালো লাগে না, সত্যি তাই, আমাদের একা একা ভালো না লাগারই কথা। আমরা এই জন্য প্রতিনিয়ত প্রতি আয়োজনে আপনাদের সাথে যুক্ত হই। হ্যালো, হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আনোয়ার হোসেন ফাজিলপুর থানা মাদার জামালপুর থেকে বলছি।
0: আনোয়ার হোসেন, আবার বলুন। ফাজিলপুর
2: মাদারগঞ্জ জামালপুর।
0: আচ্ছা ফাজিলপুর জামালপুর থেকে, জি বলুন।
2: রঙ্গিলা ছবির আপনার শোনো শোনো শাহজাদা, সাবিনা ইয়াসমিনের
0: রঙ্গিলা
2: কিশোরের গান।
0: রঙ্গিলা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা করবো। অনেক পুরনো ছবির গান শুনতে চেয়েছেন আমাদের তালিকাতে, এবার আমাদের সংগ্রহে যদি থাকে তাহলে অবশ্যই শোনাবো। এবারে কে আছেন? হ্যালো,
4: হ্যালো,
0: জি আদাব দাদা। কোন গানটি? আচ্ছা, তুমি কি ডাকাত তুমি কি চোর? চোর ডাকাত এটা অবশ্য মনের চোরির কথা বলা হয়েছে। আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
4: কোন সময় অভিযোগ দিয়ে সমাজদার, আমি কথা বলছি রিজাউল পালিয়া
0: তারা সাতক্ষীরা থেকে। হ্যাঁ বলুন। আপনারা নামটাই পছন্দ করেন এটা আমরা বুঝি, এই জন্য আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের গানের পাশাপাশি আপনাদের নামটা আগে প্রচার করতে। তো যাই হোক, এবারে কে আছেন? হ্যালো, জি শুভদুপুর, কে বলছিলেন?
5: নিখিল বিশ্বাস।
0: নিখিল বিশ্বাস, আড়ংঘাটা। হ্যাঁ বলুন। হ্যাঁ বন্ধু বাসায় আছে কিনা, তাহলে তো আর ফিরে আসা লাগে না। হ্যালো,
5: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম।
5: ভালো আছেন?
0: অনেক ভালো আছি, বলুন। শেখ রেজাউল গোলখালি কয়রা। হ্যাঁ,
5: আমাকে গান শোনাবেন ছবির নাম জালপরি, শিল্পী রুনা লায়লা। বাদশাহ নাম প্রেমের সে দামি কিসে জগত নেই।
0: কি যেন, কি যেন বলুন প্রথমে?
5: জালপরি, জালপরি।
0: না, গানের কথা যেন কি?
5: প্রেমের সে দামি কিসে,
0: প্রেমের চেয়ে দামি কিছু নাই জীবনে। যাই হোক, আমরা ভালোবাসার চেয়ে আসলে বড় কিছু নেই, তাই এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবার গানের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
0: বিজন গো, কাকচিরা বরগুনা থেকে, বলুন।
6: ছবির নাম প্রেমের অহংকার।
0: প্রেমের অহংকার। হ্যাঁ হ্যাঁ, কোন গানটি?
6: প্রিয়া প্রিয়া এই গানটি।
0: বুঝি নাই, প্রিয়া প্রিয়া।
6: আচ্ছা,
0: প্রিয়া প্রিয়া গানটি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর নয়, আমরা ফিরে যাচ্ছি গানের কাছে। এবারে শোনাবো নয়নমণি ছবির গান, চুল ধরো না খোপা খুলে যাবে। এই গানটি সাবিনা ইয়াসমিনের গানটি শুনতে চেয়ে দেওয়াতলা বটিয়াঘাটা থেকে আফজাল মোল্লা আপনি অনুরোধ করেছিলেন। চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

প্রিয়শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু আমরা একটাই, খুলনা বেতার। তো সেই চাঁদের কাছে আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব কুলি ছবিতে গিয়ে। আর এই গানটি শুনতে চেয়ে রাজু আহমেদ আপনি চৌকাছে যশোর থেকে অনুরোধ করেছিলেন শিল্পী এন্ড্রু কিশোর এবং রেজিয়া পারভিন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশে এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।
3: প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন রালিতে। শুনুন আবারও আপনাদের পছন্দের গান, শোনাবো ভিলেন ছবির গান। যে গানটি শুনতে চেয়ে তুহিন, আপনি গোলাপনগর কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন, শিল্পী আসিফ এবং বেবিনাজ নিন।

প্রিয় শ্রোতা, এবারে আশিক প্রিয়া ছবির গান রয়েছে, যে গানটি শুনতেছি বুলবুল আহমেদ আপনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। পৃথিবীর শুরুতে তুমি, পৃথিবীর শেষ বেলাতেও আমি শুধু তোমাকেই চাই, এমন চমৎকার কথা মালার গান কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

এবারে মাতিন চৌধুরীর কণ্ঠে সেই গানটি টিকাটুলি মোড়ে, যে গানটি শুনতে চেয়ে অনেকেই অনুরোধ করেন। তো চলুন ঢাকা অ্যাটাক ছবির গান শুনে আসি। এই গানটি শুনতে চেয়ে আব্দুর রহমান আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

ভাই, সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সা চেপে পড়লো। ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মোস্তফা হোটেলে, খুব পোলাও খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1,000 টাকার বিল এনেছে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপরই আবারও ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজন নিয়ে। নিশ্চয়ই সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিপূর্ণ প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে। তিনি আজ রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনকালে একথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং এ পদে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে প্রসিকিউটর জহিরুল আবিন আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবরে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, এই অভিযানে সারা দেশে 60 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, 2013 সালের 5ই মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় 3 সপ্তাহ স্থগিত থাকার পর আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আবার শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত 16 জুলাই এই শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোমো এহসানুল হক মিলনের ঘোষণার আলোকে পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুসারেই আজ পরীক্ষায় অংশ নেন। তবে স্থগিতাদেশের কারণে এবং এর আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তার নতুন সময়সূচি দ্রুতই প্রকাশ করা হবে। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুনকুড়ি স্পোর্টস 2025-26 প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ময়মনসিংহের এবং বালিকা বিভাগে রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করবে। এদিকে নতুনকুড়ি স্পোর্টস 2025-26 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: বেলা দুটোর বাংলা সংবাদের পরে আবার ফিরে এলাম আমাদের আয়োজনে। আমন্ত্রণ আরও একবার বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে শোনাব আপনাদের পছন্দ করা গান। এবারে জনি ছবির গান রয়েছে, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর শুনতে চেয়ে অনুরোধ করেছেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে।

এবারে কাকচিড়ার বরগুনা বন্ধু বিজন গোমস্তা, আপনার পছন্দের গান শোনাবো জিত দিব ছবি থেকে, আর শিল্পী মনির খান ও সাবিনা ইয়াসমিন। এর পরপরে বন্ধুরা আপনাদের সাথে আমরা আরও একবার ফোন ইন পর্বে হব যুক্ত, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন 01974 121970 নম্বরটিতে।

0: প্রিয় শ্রোতা, 01974 1970 এই নম্বরে রয়েছে আপনাদের জন্য অপেক্ষায়। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম দিদি।
0: আমারে ভালোবাসা দিয়েছে আমারে দু চোখের শ্রাবণ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। তাহলে আপনার পছন্দের গান আপনি শুনতে পাবেন। এবারে কে আছেন? হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: মির্জাবু ভালো আছেন?
0: এই তো, বলুন। হ্যাঁ, কে বলছিলেন? জাফর পালোয়ান?
2: জাফর পালোয়ান, কাকচিড়া বাজার সভাপতি, জেলা বরগুনা।
0: হ্যাঁ বলুন ভাইয়া। আসলে রূপালী সময়ে রূপালী পর্দায় যে ছবিগুলো চলতো সত্যি মন কেড়ে নেওয়ার মতো। এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি সুবোধপুর।
3: আপনারা ভালো আছেন?
0: এই তো ভালো ভাইয়া, বলুন। হ্যাঁ বলুন ভাই।
3: হ্যাঁ, নাম বিশ্বপ্রেমী।
0: বিশ্বপ্রেমী
3: ছবি থেকে
0: হ্যাঁ পাগল হয়েছে। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন?
4: ওয়ালাইকুম
0: আসসালাম। জি,
4: আব্দুল
0: সামাদ শেখ। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগেও এক বন্ধু এমন কথাই বলেছিলেন, নাই টেলিফোন নাই রেপিয়ন। এখন এই সময়টা আবারও বলতে হয় যে একটু ফোন করে গেলেই কিন্তু হয়ে যায়, তাই না? তথ্য প্রযুক্তির যুগ, একটু তো পরিবর্তন হয়েছে। এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। পূর্ব জামল ভাই।
5: হ্যাঁ, পূর্ব সম্বল আপু কেমন আছেন?
0: জি ভালো, বলুন।
5: পূর্ব সম্বল বলছি আপু, আপু আমাকে গান শোনাবেন বিদ্রোহী প্রেমিক।
0: বিদ্রোহী
5: একটি গান,
0: বিদ্রোহ প্রেমিক ছবি থেকে যে কোনো একটি গান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা অনুষ্ঠানের শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে আবারও। কে রয়েছেন আমাদের আজকের আয়োজনের শেষ বন্ধু? হ্যালো, হ্যালো, দুঃখিত বন্ধু, ফোনটি রিসিভ করতে না করতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আরও একবার চেষ্টা করুন, যদি শেষ বন্ধু আপনি হতে পারেন তো সমস্যা নেই আমাদের, আমরা শেষ বন্ধুর সাথে কথা বলে গানের কাছে ফিরে যাব। অনেক গানগুলো রয়েছে আমাদের তালিকাতে। জি বলুন, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম।
6: আপামনি ভালো আছেন?
0: জি বলুন ভাই, বলুন।
6: যে আমি বুলবুল আহমেদ, আমার আশিক প্রিয়া ছায়াছবির গান শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
0: আপনাকেও ধন্যবাদ গান শুনবার জন্য। বলুন কি গান শুনতে চান?
6: নেক্সট টাইমে শোনাবেন? ছায়াছবির নাম ফুল নেবে না অশ্রু নেবে?
0: একটু দ্বিধা, বলুন কোন গানটি?
6: জি
0: কোন গান, কোন গান?
6: বিপ্লব এন্ড কিশোর, কনক সভার কণ্ঠে। বিধি তুমি,
0: বিধি তুমি বলে দাও আমি কার। একটি মানুষ দুটি মনের দাবিদার, আর কথা নয় আমরা গানের কাছে আবার ফিরে যাব। শুনছিলেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। এবারে আমাদের নিয়মিত শ্রোতা পলাশ কুমার সরকার, আপনাকে বলছি, আপনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন না কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের সাথে আছেন। এবারে রয়েছে আপনার পছন্দের গান, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু। চলুন আপনার পছন্দের গান শুনে আসি, আনন্দ অশ্রু ছবি থেকে নেওয়া হয়েছে এটি, শিল্পী কনক চাপা।

কুমারখালী কুষ্টিয়ার বন্ধু প্রবীর কুমার, বন্ধু আপনার পছন্দের গান রয়েছে এবার আমাদের তালিকাতে, মনে পড়ে তোমাকে। এই ছবি থেকে নেওয়া হয়েছে শিল্পী রুনা লায়লা।

প্রিয় শ্রোতা, সবশেষে রয়েছে আরো একটি গান, প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরার বন্ধুর অনুরোধে শোনাবো এই গানটি। ছায়াছবি দিলদার আলী, শিল্পী রুনা লালা এবং মোহাম্মদ খুরশিদ আলম। অবশ্য আমাদের গানের তালিকাতে আরো একটি গান আছে, মোল্লাবাড়ির বউ। এই গানটি শুনতে চেয়ে আবু বকর মন্ডল, আপনি শারিখা মাগুরা থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের বিজ্ঞাপন তরঙ্গের সব আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ এই গানগুলো নিয়েছিলাম। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আবারও আপনাদের পছন্দের গান শুনতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বিজ্ঞাপন তরঙ্গ থেকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শ্রোতা বন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান রক অ্যান্ড রোলে। অনুষ্ঠানের প্রথম গানে কণ্ঠ দিয়েছেন জেমস, ব্যান্ড নগরবাউল।

दुनिया से तो दुनिया न से जिया जो बे कारखाना आशो

এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান রক অ্যান্ড রোল। বাংলাদেশ বেতার খুলনা এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে প্রসিকিউটর জহিরুল আমিন আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবরে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা এই অভিযানে সারা দেশে 60 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, 2013 সালের 5ই মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং এই পদে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি আজ রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যে কোনো মূল্যে দায়িত্বশীল এবং মুক্ত সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আজ বরিশাল সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকের মধ্যে 38 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। এর আগে তিনি জেলার সদর উপজেলার স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করি স্পোর্টস 2025-2026 প্রথম আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। বালক বিভাগে সিলেট ময়মনসিংহের এবং বালিকা বিভাগে রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করবে। এদিকে নতুন করি স্পোর্টস 2025-2026 উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই জাতীয় কারিকুলামে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্স এফএম ব্যান্ড, 88.8 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই অনন্ত ভালোবাসা ছবির গান কনক চাপা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আপনাদের জন্য লঙ্কা কাণ্ড, এই ছবির গান কনক চাপাই এবং জুয়েলের কণ্ঠে।

0: শুনছিলেন সত্যের মৃত্যু নেয় ছবির গান আগুন এবং সঙ্গীতের কণ্ঠে। এদেশের তো শেষ হল বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা।
1: জানিস সাথী, আইজ না আমি মায়ের মোবাইলটা ঠিক করে ফেলছি। মায়ে যে কি খুশি হইছে।
2: কি কস, তাইলে তো বলতে হয় গতকালকে প্রযুক্তির ব্যবহার কেলাসটা তোর কাজে লাগা গেছে।
1: হরে খুব কাজে লাগছে, খুব। আয় হায় আয় হয়েছে, দেখ আবার বৃষ্টি পড়া শুরু করছে। কি যে হইব আমগো, বন্যা বুঝি আইয়েই যাইব।
3: মারে এত মন খারাপ করিস না, অহন তো আমাগোই সব সামলাইতে হইব।
1: মা, বন্যায় তো আমগো সবই গেছে, জমি জিরাত ভিটা গরু ছাগল হাঁস মুরগি, আর আমার স্কুলে যাওয়াও শেষ।
3: শোন মা শোন, কান্দিস না, তুই বাড়ির কাজকর্মে আমাদের সাহায্য কর।
1: ঠিক আছে মা।

0: কও মা।
1: তোর বাপে মারা যাওয়ানোর সময় কইছিল শান্তির মা, আমি তোমারই তো কোনো শান্তি দিয়া যাইতে পারলাম না, তুমি আমাগো শান্তির একটা ভালো পাত্র দেখা বিয়া দিও। তাই তোর এই পোলাটা ছবিটা একটু দেখতো মা।
0: তুমি আমারে বিয়া দিবা? আর মা, আমার তো বিয়ারই বয়স হয় নাই।
1: শোন শোন শান্তি মা, এই পোলাটার লগে তোর বিয়া হলে তুই সুখেই থাকবি। হাই তোরে পড়ালেখা করাইবো কইছে।
0: না মা, আমারে তুমি অহনে বিয়া দিও না। আমি
1: আচ্ছা মা আচ্ছা, তুই একটু চিন্তা ভাবনা কইরা আমারে জানা।
0: সাথী, সবই তো শুনলি, অহন তুই একটা কিছু করবই।
2: শোন শান্তি, তুই কোনো দুশ্চিন্তা করিস না, আমি তো আম্মারে নিয়ে আইছি তোর মায়েরে বুঝাইতে। অহন খালার তোরে বিয়া দেওয়ান লাগবো না, তুই বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম থেকে ট্রেনিং নিয়া স্বাবলম্বী হইয়া উঠবি।
0: কি কস সাথী?
2: হ বন্ধু, আমি ঠিকই কইতাছি।
0: সাথী, তুই সত্যি শুধু আমার বন্ধুই না, তুই তুই আমাকে জীবন গড়ারও সাথী।
3: শুনলেন তো আমাদের আজকের সেমিনারের শান্তি আক্তারের সফলতার গল্প। উনি বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মুঠোফোন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানে আজ প্রায় 5 জন নারী কর্মী নিয়ে কাজ করে চলেছেন। তিনি আমাদের এলাকার গর্ব, নারীদের গর্ব। আমরা এখন শান্তি আক্তারের কাছ থেকেই শুনব তার ঘুরে দাঁড়ানোর গল্প। জি শান্তি আক্তার।
4: ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুগ্ধ স্যার। আসলে স্যার আমার সম্পর্কে একটু বেশি বলছেন। আমি এই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা অর্জন করেছিলাম সেজন্য আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ। আমার স্বপ্ন ছিল আমি কিছু একটা কর্মই, আমার বান্ধবী সাথী আমার সেই স্বপ্ন পূরণের সাথী হইয়া আমার সহযোগিতা করেছে। আসলে এই প্রতিষ্ঠান থেকে জীবনের দক্ষতা ও জীবনের প্রস্তুতি, ইতিবাচক জীবনযাপন ও কার্যকরী যোগাযোগ দক্ষতা, সুরক্ষা ও সচেতনতা, স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি ও পরিবেশ, পেশাগত জীবনের উন্নয়ন ও নিরাপত্তা সহ নানা বিষয় জেনে আমার এই উপলব্ধি হয়েছে যে ঝরে পড়লেই শেষ নয়, দক্ষতায় জীবন বদল হয়। তাই বলবো আপনারা সবাই বিকল্প শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশের সম্পদ হন। শুরু করুন ঠিক সেখান থেকে, ঝরে পড়েছিলেন যেখান থেকে। শক্তি রাখুন, রাখুন দৃঢ় মনোবল, থামবেন না, আবার শুরু করুন, এগিয়ে যান জীবন দক্ষতা নিয়ে, সফলতা ও শান্তি আসবেই। ধন্যবাদ বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রম, ধন্যবাদ সবাইকে।
5: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পাঁচমিশালী গান। শুরুতেই দেশের গান রুনা লায়লার কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এবারে শুনবেন একটি পল্লীগীতি রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
1: আরে প্রেমের মরা সহজ নয়, মইরাও সে জিন্দা রয়। আরে প্রেমের মরা সহজ নয়, মইরাও সে জিন্দা রয়। আশেকের কাছে।

0: মইরা ওকে জিন্দা রয় আশেকের কাছে মাসেক ধরা পইরা আছে আশেকের কাছে মাসেক ধরা।
1: পাঁচমিশালি গানের অনুষ্ঠানে সবশেষে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শামীম আরা মাসুদের কণ্ঠে।

শুনছিলেন শামিমা মাসুদ মুন্নির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদে বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমল নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয়। এর আগে প্রসিকিউটর জহিরুল আমিন আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার বরাবরে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, এই অভিযানে সারা দেশে 60 জন নিহত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এ পদে বিএনপি থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি আজ রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিপি বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ে এক বাসসকে তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, যে কোনো মূল্যে দায়িত্বশীল এবং মুক্ত সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আজ বরিশালের সার্কিট হাউসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেছেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশাল বিভাগের 39 জন সাংবাদিকদের মধ্যে 38 লাখ টাকার চেক অনুদানের চেক বিতরণ করেন। আগামী 10ই আগস্ট সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফলপ্রাপ্তির বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চল জুড়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আজও দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন করে তাপ বাহের কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টস 2025-26 পর্দা নামছে আজ। এখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালিকা বিভাগের ফাইনাল খেলায় রাজশাহী রংপুর অঞ্চলের মোকাবেলা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন। ঢাকা আবহাওয়াবিদ জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4টির বাংলা সংবাদ শুনছিলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন আবার শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: শোনানো হচ্ছে।
1: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ে সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের শুরুতেই ভীষণ রকম আনন্দের সাথে জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং তিনি এসেই যে খেলাটি চলছিল ইতোমধ্যে রংপুর এবং রাজশাহীর মধ্যকার বালিকাদের যে খেলাটি ফুটবল খেলাটি চলছিল তার মধ্যবর্তী সময়ে তিনি এসে উপস্থিত হয়েছেন স্টেডিয়ামে, এবং এসেই কিন্তু তিনি মাঠে যে শিক্ষার্থীরা আছে, গ্যালারিতে যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে, প্রায় দেড় দু মাস ধরে ব্যাপী যে খেলার আয়োজন হয়েছে নতুন করে স্পোর্ট 2025-26 সারা দেশের 10 থেকে 14 বছর বয়সী যে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছে, তাদের সম্পূর্ণ ভালোটুকু তারা দিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, এবং তাদের কাছেই ছুটে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি মাঠের যে খেলোয়াড় উপস্থিত আছে তাদের সাথে যেমন তিনি শুভেচ্ছা বিনিময় করছেন তেমনিভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত গ্যালারিতে, যে চারপাশে গ্যালারিতে যে স্কুল ড্রেস পরিহিত, প্রতিটি স্কুলের ড্রেস পরিহিত শিক্ষার্থীরা আছে তাদেরকে তিনি ঘিরে ঘিরে ঘুরে ঘুরে তাদের অভিবাদন জানালেন পুরোটো মাঠ ঘুরে জুড়ে, এবং এই মুহূর্তেও কিন্তু তিনি অভিবাদন জানাচ্ছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের মূল অনুষ্ঠানে যে ধারাভাষ্য যাচ্ছে সেটিতে সরাসরি সংযুক্ত করছি।
2: তিনি উপভোগ করবেন আসন আসনে বসে, এবং নিশ্চয়ই রাজশাহীর মেয়েরা পিছিয়ে রয়েছে 0-3 ব্যবধানে, এবং প্রধানমন্ত্রীর এই
3: উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি স্টেডিয়ামে উপস্থিত কিশোর কিশোরীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এখন ভিআইপি গ্যালারিতে আসন গ্রহণ করছেন।
2: ভিআইপি বক্সে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
4: সম্মানিত সুধী মণ্ডলী, এখন নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলের সাথে বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতা দেখার জন্য বিনীত অনুরোধ করছি।
3: নতুন করে স্পোর্টস 2025-26 বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। কিছুক্ষণের মধ্যে শুরু হবে জাতীয় পর্যায়ে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলের বালিকাদের ফুটবল ফাইনাল প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধ।
2: পুরো রংপুর অঞ্চলকে তারা রিপ্রেজেন্ট করছে এবং রাজশাহীর মেয়েরা রাজশাহী অঞ্চলকে
5: বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ, এই বিশাল তরুণ শক্তি আমাদের আগামী দিনের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি, কিন্তু শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রয়োজন নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। নৈতিকতা হলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার শক্তি, আর মূল্যবোধ হলো মানুষের আচরণকে পরিচালিত করার অভ্যন্তরীণ নীতি। সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং দেশপ্রেম, এসব গুণ একজন মানুষকে মহৎ করে তোলে। পরিবার থেকেই আমরা শিখি ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক সহযোগিতা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ একজন প্রকৃত নাগরিকের পরিচয়। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ স্বভাবস্থানে বসবাস করে আসছে। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মই মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। ধর্মীয় সহনশীলতা মানে অন্যের বিশ্বাসকে সম্মান করা এবং ভিন্ন মতকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতিকেও ক্ষতিগ্রস্ত করে। মাদক মানুষকে অপরাধ, সহিংসতা, অসুস্থতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। একজন সচেতন তরুণ কখনো মাদকের না বলতে দ্বিধা করে না। খেলাধুলা, শিক্ষা, প্রশিক্ষণ, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ড আমাদের সুস্থ জীবনের পথ দেখায়। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। নৈতিকতা আমাদের চরিত্র গঠন করে, মূল্যবোধ আমাদের মানুষ করে, সম্প্রীতি আমাদের এক। অভিজ্ঞতাবদ্ধ রাখে আর মাদক মুক্ত জীবন আমাদের সম্ভাবনাকে বিকশিত করে।
0: আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক, নৈতিক ও উন্নত বাংলাদেশ, দক্ষ যুব, সমৃদ্ধ বাংলাদেশ, এই হোক আমাদের অঙ্গীকার।
6: দুই উত্তরাঞ্চলের বিপক্ষে ফাইনাল চলছে এবং সেই ফাইনালের দ্বিতীয়ার্ধ কত নাটকের জন্ম দেয় সেটাই দেখার অপেক্ষায় আমরা। ম্যাচ অফিসিয়ালসরা মাঠে প্রবেশ করছেন এবং তাদের পেছনে সারিবদ্ধভাবে রাজশাহী এবং রংপুর অঞ্চলের ফুটবলাররা। প্রতি অর্ধে 30 মিনিট করে সময় তারা পাচ্ছেন। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন রংপুর অঞ্চল 3, রাজশাহী অঞ্চল 0। বাকি 30 মিনিটে রাজশাহীকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি রংপুর অঞ্চল ব্যবধানটা আরো বাড়িয়ে নেবে?
2: 3-0 ব্যবধানে গিয়ে রংপুর অঞ্চল দুর্দান্ত 3টা গোল আমরা দেখেছি, তবে সেকেন্ড হাফে গল্পটা কি আলাদা হবে ঠিকই বলছিলেন তৌসিফ। দেখা যাক রাজশাহীর মেয়েরা, তারাও কিন্তু এর আগে সাহসিকতার পরিচয় দিয়েছে, অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি তাদেরকে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে, এবং আজকের এই ম্যাচে একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে। রাজশাহী অঞ্চলের নাম্বার 11 তিনি মাঠের বাইরে চলে আসছেন, রাফিয়া সুলতানা, মাঠে প্রবেশ করছেন সুমাইয়া আক্তার, নাম্বার 9 ইন, নাম্বার 11 আউট। আজকের এই ম্যাচে রাজশাহীকে লিখতে পারবে দারুণ এক গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প, সাহসিকতার গল্প, সেটাই দেখার বিষয় নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী আয়োজন। প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ভিআইপি মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। বলতে বলতেই সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল, শুরুতেই রংপুর অঞ্চল সাদা জার্সি পরে খেলছে রংপুর, সবুজ জার্সিতে রাজশাহী, শুরুতেই বল টাচলাইনের বাইরে থ্রো ইন। দারুণ এক ম্যাচ, দুই দলই পরিচ্ছন্ন ফুটবল উপহার দিচ্ছে, তবে ফুটবল গোলের খেলা, যেই দল গোল করবে, যেই দল এগিয়ে থাকবে তারাই আসলে জিতবে। সেই ক্ষেত্রে এগিয়ে রয়েছে রংপুর, এখন পর্যন্ত প্রথমার্ধে 3-3টা গোল তারা করেছে, 3-0 গোলে এগিয়ে রাজশাহী। সেকেন্ড হাফে অনেকটা সময় তারা পাচ্ছে, নিশ্চয়ই তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তারাও একটা দারুণ গল্প লিখবার চেষ্টা করবে। তবে এই মুহূর্তে পুরো আয়োজনটা উপভোগ্য হয়ে উঠেছে অতিথিদের চমৎকার উপস্থিতিতে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, সাথে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন এই পুরো আয়োজনটাকে সাফল্য মণ্ডিত করবার জন্য, রাত দিন এক করে কাজ করছেন এবং প্রত্যেকের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর, তারা একত্রিত হয়ে কাজ করছেন এবং তাদেরই সেই পরিশ্রমের ফসল হিসেবে এই সমাপনী আয়োজনটা দারুণ এক রূপ ধারণ করেছে। সবাই এনজয় করছেন, উপভোগ করছেন। বলতে বলতেই রংপুর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক খেলা উপভোগ করছেন দর্শক গ্যালারিতে বসে, এবং অতিথি সকলেই বেশ প্রাণ ভরে উপভোগ করছেন। এবারে বাঁ প্রান্ত দিয়ে লেফট ফুটেড শট অফ টার্গেট, বাইলাইনের বাইরে, অতিথি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি।
6: গ্যালারিতে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও আছেন। ফুটবল মাঠের উত্তেজনা, তবে এই ফাইনালটা অনেকটাই একপেশে হয়ে যাচ্ছে। প্রথমার্ধের আগেই 3-0 গোলের লিড, অনেকটা স্বস্তিমূলক বা স্বস্তির জায়গাটা করে দিয়েছে রংপুর অঞ্চলের ফুটবলারদের জন্য। একটা পরিবর্তন রাজশাহী শুরুতেই করিয়ে নেমেছে, দেখা যাক কি হয়।
2: রাজশাহী ভালো একটা আক্রমণ, চমৎকার একটা বলের সাপ্লাই, এখনো সুযোগ রয়েছে, বিপদের সম্ভাবনা, অল্পের জন্য ভালো একটা চান্স ক্রিয়েট করেছিল রাজশাহী, তবে অপোনেন্টের গোলকিপার মিথিলা ঝাঁপিয়ে পড়ে বলটা নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আরো একবার অ্যাকশন রিপ্লে। রাজশাহী চেষ্টা করছে ঘুরে দাঁড়াবার, একটা গল্প লিখবার জন্য, চমৎকার চেষ্টা, ভালো চেষ্টা ছিল রাজশাহীর। লিমা বাংকে তিনি চেষ্টাটা করেছিলেন। আরো একবার রাজশাহী সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াবার চেষ্টা রাজশাহীর, একের পর এক চেষ্টা, একের পর এক আক্রমণ, শূন্য তিন গোলে পিছিয়ে তারা। গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে রাজশাহীর মেয়েরা।
6: লড়াই চলছে কিসকু, স্টিল গোয়িং অন, দারুণ ভাবে বেরিয়ে গেছেন কিসকু, রাইট ফ্ল্যাঙ্ক ধরে, হাফ স্পেস ধরে বক্সের ভেতর, শেষমেশ কাটব্যাকটা আর হলো না।
2: একটা ব্লক তৈরি করেছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় এবং তার পায়ে লেগেই বলটা গেছে বাইলাইনের বাইরে, কর্নার কিক পেয়ে গেছে রংপুর। আরো একটা সুযোগ কি তারা তৈরি করবে, ব্যবধান আরো পাকাপোক্ত করবে, আরো বড় ব্যবধান তৈরি করবে, নাকি এখান থেকে একটা কাউন্টার অ্যাটাক তৈরি হবে রাজশাহীর জন্য, দেখা যাক। রংপুর কর্নার কিক, নাকের ডগায় বল, সেখান থেকে বল কেড়ে নিয়ে রাজশাহী আক্রমণে উঠবার চেষ্টা, দারুণ ক্লিয়ারেন্স, কাউন্টার অ্যাটাক রাজশাহীর, এগিয়ে যাচ্ছে বা প্রান্ত দিয়ে, চমৎকার ভাবে একজনকে কাটিং করে ভেতরে ঢুকবার চেষ্টা রাজশাহী, চমৎকার নৈপুণ্য তারা দেখাচ্ছে মুহূর্তে, দারুণ একটা বলের সাপ্লাই, এখান থেকে ক্রস করতে পারলে ধরতে পারলেন না, বল চলে গেল টাচলাইনের বাইরে। চইন গ্যালারির শিক্ষার্থীদের আমরা দেখছি, হাজার হাজার শিক্ষার্থী বসে খেলা উপভোগ করছেন এবং একই সাথে অতিথি মঞ্চ আলোকিত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। খেলা উপভোগ করছেন তিনি এবং তার উপস্থিতি খেলোয়াড়দেরকে, প্রত্যেক শিক্ষার্থীদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে, তাতে কোনো সন্দেহ নেই। বালিকা বিভাগের ফুটবল ম্যাচ শেষ হলে 100 মিটার দৌড় হবে, 100 মিটার স্প্রিন্ট, বালক এবং বালিকা বিভাগের অ্যাথলেটিক্সের সবচেয়ে এক্সাইটিং ইভেন্ট, সেটা আমরা উপভোগ করব। আরো একবার কিসকু বক্সের ভেতরে, রংপুর গোলের সম্ভাবনা, বিপদের সম্ভাবনা, অল্পের জন্য, প্রথম চেষ্টায় পারেনি গোলকিপার, দ্বিতীয় চেষ্টায় বলের কন্ট্রোলটা নিয়েছেন মিষ্টি রাজশাহীর গোলকিপার, ভালো সুযোগ, ওহো লেফট ফুটেড শট, হাত ফসকে বেরিয়ে গিয়েছিল, ভাগ্য ভালো, খুবই ভাগ্য ভালো, চতুর্থ গোলটা কনসিড করতে হয়নি। দারুণ লড়াই সেকেন্ড হাফে, এখন পর্যন্ত গোল হয়নি, প্রথমার্ধে তিনটা গোল করে 3-0 ব্যবধানে এগিয়ে রংপুর। নতুন করে স্পোর্টস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে কত প্রতিভা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধুমাত্র যত্নের অভাবে, খেলার পারফেক্ট মঞ্চের অভাবে তারা যে হারিয়ে যায়, প্রতি বছর কত প্রতিভা হারিয়ে যায়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন করে স্পোর্টস। এবং প্রথম আসরেই অনেককে আমরা দেখেছি অসাধারণ প্রতিভা, অনেকে হ্যাটট্রিক করেছেন, 4 গোল করেছেন, 5 গোল করেছেন এবং ফুটবল শৈলী দেখাচ্ছেন, যাদেরকে নিয়ে আগামীতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলে, লম্বা সময়ের জন্য ট্রেনিং ক্যাম্প করা হলে তারাও জাতীয় দলের হয়ে খেলতে পারেন, আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে পারেন, সেটা কিন্তু প্রমাণ করেছে নতুন করে স্পোর্টস। নিশ্চয়ই ধারাবাহিকতা ধরে রাখবে, প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেবেন এবং আগামীতে কলেবর আরও বাড়বে, আরও বেশি ডিসিপ্লিন যুক্ত হবে। এবারে 8টা ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে 10টা ডিসিপ্লিন হবে, আরও বেশি শিক্ষার্থী পার্টিসিপেশন থাকবে তাদের, এবং এভাবে করেই অনেক প্রতিভা যারা আগে হারিয়ে যেত সেই প্রতিভারা উঠে আসবে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে, সেটাই আমরা প্রত্যাশা করি।
6: ফুটবল রাজশাহী এখনো চেষ্টা করে যাচ্ছে, লং বল দিয়ে পেনাল্টি এরিয়ার ভেতরে একটা আক্রমণ গড়ে তোলার চেষ্টা, তবে সেটা শক্ত হাতে ফিরিয়ে দিয়েছেন রংপুরের গোলরক্ষক মিথিলা। বালক বিভাগের ফাইনালটা জিতে নিয়েছে সিলেট অঞ্চল। ময়মনসিংকে তারা 1-0 ব্যবধানে হারিয়েছে। এখন চলছে নতুন করে স্পোর্টস 2025-26 বালিকা বিভাগের ফাইনাল, রংপুর আর রাজশাহী। রাজশাহী আরো একটা আক্রমণে উঠার চেষ্টায়, দারুণ টার্ন, বলটা বাড়িয়েছেন নাম্বার 10 কারিং আউটসাইড, নাম্বার 10 এর শটটা ব্লক হয়ে গেছে। সাবিকা খাতুনের শটটা ব্লক, প্রধানমন্ত্রী এনজয় করছেন বেশ, কারণ ফুটবল ইজ লাইফ, ফুটবলটা উপভোগ করার মতোই একটা স্পোর্ট।
2: অ্যাবসলিউটলি ওয়েল সেইড তৌসিফ হাসান, প্রত্যেকেই উপভোগ করছেন, প্রত্যেকের মুখেই হাসি দেখছি আমরা। দারুণ একটা আয়োজন, সুন্দর একটা আয়োজন, সত্যিকার অর্থে প্রশংসনীয় একটা আয়োজন। আরও একটা চেঞ্জ, রাজশাহী অঞ্চলের 8 আউট 12 ইন। জিন্নাত মেহরিন মাঠে প্রবেশ করলেন এই মাত্র। জিন্নাত সেকেন্ড হাফের অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে রংপুর অঞ্চল ঢাকার আর্মি স্টেডিয়ামে আজকে। এবারে কিন্তু গোলের সম্ভাবনা, 1-2-1, আরো একবার, এবং গোল! দারুণ গোল! অফসাইড, অফসাইড এবং অফসাইড! এত জোরে চিৎকার করলাম, রেফারি আমাকে বললেন আপনি থামেন, আপনি এত জোরে চিৎকার কইরেন না, ইটস অ্যান অফসাইড। অফসাইডের ফ্ল্যাগটা উঠে গেছে, তন্নি দ্বিতীয় গোলটা পেতেও পেলেন না, গোলটা অফসাইডের ট্র্যাপে কাটা পড়ল।
6: আমরা রিপ্লে দেখছি, খুবই টাইট ডিসিশন, এবং একেবারে ফাঁকায় তন্নি প্রথম চেষ্টাটা তার ফিরিয়ে দিয়েছিলেন রাজশাহীর গোলরক্ষক, পরের বার তিনি বাজিমাত করলেন, কিন্তু ততক্ষণে ওদিকে বেরসিক অ্যাসিস্ট্যান্ট রেফারি তার অফসাইডের ফ্ল্যাগটা তুলতেই হলো।
2: অ্যাবসলিউটলি সবাই বোধ হয় কিছুটা হলো আশাহত হয়েছেন, যারা চিৎকার করছিলেন বলতে বলতে। এবার আরো একটা আক্রমণ রাজশাহীর মেয়েদের, কাউন্টার অ্যাটাক, বল চলে গেছে বাই লাইনের বাইরে, গোল কিক। দারুণ এক আয়োজন, সত্যিকার অর্থেই প্রশংসনীয় এক আয়োজন। ক্রীড়া পরিদপ্তরের কথা যতই বলবো ততই বোধ হয় কম বলা হবে, ক্রীড়া পরিদপ্তরের এক ঝাঁক জেলা ক্রীড়া অফিসার রাত দিন সমানতালে যারা পরিশ্রম করছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা নিশ্চয়ই সেটা আসলে না উল্লেখ করে পারছি না, তাদের একটা নিজস্ব ভবনও নেই, তারা এত কাজ করছেন বছর জুড়ে, তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করছেন, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, গ্রামীণ খেলাধুলাকেও তারা প্রমোট করার চেষ্টা করে থাকেন সারা বছর, তারা এই প্রতিভাদেরকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন। তবে তারা যে কাজ করে, তাদের যে হেড অফিস সেটা একটা ভাড়া করা ভবনে, নিজস্ব একটা ভবনে, একটা ছোট্ট বিল্ডিংয়ে তারা কাজ করেন। তবে ওই যে অনেক সময় বলা আসে না যে পৃথিবীর সবচেয়ে বড় বড় কাজগুলো হয় ছোট জায়গা থেকে, সেটা বোধহয় মিলে যায় ক্রীড়া পরিদপ্তরের সাথে। তবে আমরা মাস্কট দেখতে পাচ্ছি এই আয়োজনের, চমৎকার মাস্কট টাইগার, এবং দুজন টাইগার মাঠে নেমে এসছে এবং তারা হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা আয়োজন, নতুন কুড়ি, অসংখ্য নতুন কুড়িকে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিন তারা ছোট্ট ফুল থেকে এই, আমরা প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি ভিআইপি বক্স থেকে তিনি বেরিয়ে এসছেন, আসলে তিনি এতটা উপভোগ করেন এই মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো সত্যিকার অর্থেই প্রশংসনীয়, এবং তিনি সবসময় ছোট্ট সোনামণিদেরকে উৎসাহ দেন তাদেরকে আরো ভালো করতে, এবং তিনি খুব কাছাকাছি বসে খেলা উপভোগ করবেন মাঠের খুব কাছ থেকে। তসিফ, নিশ্চয় আপনার মনে আছে 26 মার্চে একটা প্রীতি ম্যাচ ছিল ন্যাশনাল স্টেডিয়ামে, সাবেক ফুটবলাররা খেলবেন, হঠাৎ করে কোনো প্রস্তুতি নেই, তিনি যখন শুনলেন খেলা হবে এবং তিনি সেটা শুনে আর থাকতে পারেনি, হঠাৎ করে তিনি উইদাউট এনি নোটিস চলে এসেছেন স্টেডিয়ামে তার মেয়েকে নিয়ে এসে, বলতে বলতে আরো একটা আক্রমণ, কিসু ক্রস করেছেন, ভালো একটা আক্রমণ, অল্পের জন্য বল চলে গেছে পোস্টের বাইরে, দারুণ একটা আক্রমণ ছিল রংপুর অঞ্চলের, অল্পের জন্য গোল হয়নি। তবে কিসু দারুণ খেলছেন, চমৎকার ক্রস, পারফেক্ট ক্রস কিসুর কাছ থেকে, দুর্দান্ত ক্রস। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সাথে তারাও চলে এসছেন এবং মাঠের খুব কাছ থেকে তারা এই আয়োজন উপভোগ করতে চান। আসলে কতটা উৎসাহিত হলে, কতটা ভালো লাগা কাজ করলে ওই এসি রুম থেকে চলে আসতে পারেন একেবারে মাঠের খুব কাছে, প্রচন্ড গরম, তার মধ্যে তিনি এসে খেলা উপভোগ করছেন, দুর্দান্ত মুহূর্ত।
6: মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সেলুট জানাতে চাই, কারণ তার যে বল নলেজটা স্পট অন, সে কারণে হয়তো তিনি ওই প্রেসিডেন্সিয়াল বক্স বা ভিআইপি বক্স ছেড়ে নিচে নেমে এসছেন, কারণ ফুটবলটা মাঠের যত কাছাকাছি থেকে দেখা যায় ঠিক ততটাই উপভোগ করা যায়। বাপাসের গ্যালারিতে সবাই রংপুরের সাপোর্টার, যা বোঝা যাচ্ছে প্রতিবার রংপুর আক্রমণে যাচ্ছে, আর এই গ্যালারির শিক্ষার্থীরা ফেটে পড়ছে আনন্দে। তিনটা গোল রংপুর ইতোমধ্যে উপহার দিয়ে ফেলেছে আমাদের।
2: সত্যিকার অর্থেই নতুন করে স্পোর্টস চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে এই ছোট্ট শিশুরা। আজকে আয়োজন না থাকলে হয়তো তারা ঘরের কোণে বসে কোনো ডিভাইস নিয়ে তারা হয়তো পড়ে থাকতো, মোবাইল ল্যাপটপ ট্যাব নিয়ে তারা হয়তো পড়ে থাকতো, এবং তাদের ওয়েট বেড়ে যায় কিন্তু এই কারণে। খেলার মাঠ কমে আসছে ধীরে ধীরে এবং বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে খেলার মাঠগুলোকে মুক্ত করে এই ছোট্ট সোনামণিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা তারা করছে, যাতে করে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে পারে, বিকেলবেলা মাঠে গিয়ে খেলতে পারে, সবুজের সাথে পরিচিত হতে পারে, সুস্বাস্থ্যের সাথে বেড়ে উঠতে পারে, ভালো মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে। সেই কারণে দারুণ কিছু চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, সেটা দৃশ্যমান। এবং ক্রীড়া পরিদপ্তরের কথা বলতেই হয়, শুধুমাত্র যে এই স্বাভাবিক ছেলেমেয়েদের নিয়েই তারা কাজ করেন সেটা নয়, তারা কিন্তু ওই যে সমাজে পিছিয়ে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন যেই শিশুরা রয়েছেন, অটিস্টিক যে বাচ্চারা রয়েছেন, তাদের নিয়ে কিন্তু তারা কাজ করেন। জাতীয় পর্যায়ে কিন্তু আমরা দেখেছি জেলা পর্যায়ে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন, তাদেরকে উৎসাহিত করেন, তারা যাতে স্বাভাবিক বাচ্চাদের সাথে তাল মিলিয়ে তারা যাতে চলতে পারে, তারাও যাতে অবদান রাখতে পারে দেশ গড়তে। সে কথা পরে আসছি। আরো একটা ভালো আক্রমণ পেনাল্টি এরিয়ার ভেতরে, গোলকিপার ছিলেন তৈরি, এগিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এবং এই পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও যাতে স্বাভাবিক বাচ্চাদের মতো তারাও যাতে দেশ গড়ায় অবদান রাখতে পারে, সে কারণেও কিন্তু এই ক্রীড়া পরিদপ্তর তাদের চেষ্টা আমরা সবসময় দেখে থাকি। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তাদেরকে তুলে নিয়ে আসা, এবং প্রত্যেক বছর ঢাকাতে এসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হয় দিনব্যাপী, এবং সেটা একটা উৎসবে রূপ নেয় এবং সেই বাচ্চারা তারা এনজয় করে পুরোটা দিন। আজকে যেভাবে স্কুলের বাচ্চারা, হাজার হাজার বাচ্চারা এসছে এবং আজকে পুরো দিনটা শুধুমাত্র তাদের জন্যই, তারা হাসি মুখে তারা আজকের এই দিনটা উদযাপন করছে। এক একটা যেন প্রজাপতি, প্রত্যেকেই যেন এক একটা ডানা মেলে তারা উড়ছে, আজকে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে, তারা উপভোগ করছে, তারা এনজয় করছে আজকের এই দিনটা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি আজকের এই দিনটাকে আরো বেশি বর্ণিল করে তুলেছে, আরো বেশি রঙিন করে তুলেছে। বলতে বলতেই কিসকু ডেঞ্জার, সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ফক্স ইন দ্য বক্স, কিসকু বলটা পেয়ে গিয়েছিলেন জায়গা মতো, অল্পের জন্য, অল্পের জন্য আরো একবার বেঁচে গেল রাজশাহী। আরেকবার অ্যাকশন রিপ্লে, কিসকু দারুণ একটা বলের সাপ্লাই, কিসকু বলটাকে পায়ে জমাতে পারেনি ঠিকঠাক মতো, তারপরও বডি থেকে টার্ন করিয়ে যেভাবে শটটা নেওয়ার অ্যাটেম্প্ট করেছিলেন, দুর্দান্ত। আমার মনে হয় এই ছোট্ট সোনামণিদের, এই ছোট্ট ক্ষুদে খেলোয়াড়দেরকে সুযোগ দিলে তারাও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে অবদান রাখতে পারবে। এক একজন সাবিনা খাতুন, এক একজন মারিয়া মান্ডা, এক একজন সঞ্জিদা, এক একজন ঋতুপর্ণা চাকমাদের মতো তৈরি করতে পারবে নিজেদেরকে, এবং আন্তর্জাতিক মঞ্চে গিয়ে লাল সবুজের পতাকা তারা ওড়াতে পারবে। দারুণ প্রতিভা তারা দেখাচ্ছেন, এবং নিশ্চয়ই অতিথি মঞ্চে যারা বসে খেলা দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, প্রত্যেক মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রত্যেকে আজকে দেখছে নিজ চোখে, এবং তারা নিশ্চয়ই আগামীতে আরও বড় পদক্ষেপ গ্রহণ করবেন এই ছোট্ট সোনামণিদের নিয়ে। তাদের পারফরমেন্স, তাদের প্রতিভা নিশ্চয়ই তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে আগামীতে বড় বড় ইনিশিয়েটিভ নিতে। বলতে বলতে আরও একবার পেনাল্টি এরিয়ায় বল, আরও একটা সুযোগ, ও মাই গুডনেস, একের পর এক আক্রমণ সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে রাজশাহীর পেনাল্টি এরিয়ার ভেতরে। আরো একটা বলের সাপ্লাই, কিসকু সবচেয়ে বিপজ্জনক ফুটবলার নাম্বার 9, তার দিকে আলাদা করে চোখ রাখতে হবে, রিমেম্বার দ্য নেম নাম্বার 9, কিসকু।
6: আরো একটা ভুল করে বসেছিল রাজশাহীর ডিফেন্সিভ লাইন, সেখানেই ইস্কু পৌঁছে গিয়েছিলেন, তবে মিষ্টিকে একটা অভিবাদন জানাতে হবে। দারুণ দুটো সেভ তিনি দিয়েছেন, সামনে এগিয়ে এসে বলটা কালেক্ট করে নিয়েছেন। রাজশাহীর আক্রমণ বিপদ কাটেনি এখনো, এবার এসছে ক্লিয়ারেন্স। রাজশাহী একটা গোলের খোঁজে, মরিয়া
2: রাজশাহী আরো চমৎকার তারা খেলে, আমরা তো মাঝ পর্যায়ে প্রত্যেকটা ম্যাচে দেখেছি, আজকে যেন সেই রাজশাহীর ওই পারফরমেন্স কোথায় যেন হারিয়ে গেল। বিশেষ করে ফারিয়া, যার দিকে সবচেয়ে বেশি আশা প্রত্যাশাটা ছিল, এর আগে এক ম্যাচে চার গোল করেছেন তিনি, আজকে যেন কোথায় নিজেকে হারিয়ে খুঁজছেন। রাজশাহীর কাছ থেকে আরো ভালো পারফরমেন্স আমরা প্রত্যাশা করেছিলাম তৌসিফ, পুরো আশ্চর্যটা রাজশাহীর মেয়েরা যেভাবে খেলেছে, আজকে কোথায় যেন হারিয়ে গেল তারা। ধীরে ধীরে সময় কিন্তু ফুরিয়ে আসছে, যা করার করতে হবে এই মুহূর্তের মধ্যেই, এই বাকি সময়ের মধ্যেই। 3-0 গোলে এগিয়ে রংপুর, তবে রাজশাহী সেকেন্ড হাফে তুলনামূলক ভালো খেলছে তারা, প্রথমার্ধে তিনটা গোল কনসিড করেছে, সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করেনি, বরং বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছে। রংপুর আরো একবার আক্রমণ তৈরি করবার চেষ্টা, আর্মি স্টেডিয়ামের সবুজ গালিচায় এক ঝাঁক প্রজাপতি তারা ডানা মেলে উঠছে, তারা ফুটবল প্রতিভা নৈপুণ্য প্রদর্শন করছে, আর সেটা চোখ মেলে প্রাণ ভরে উপভোগ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, তার সাথে অন্যান্য অতিথিবৃন্দ প্রত্যেকেই প্রাণ ভরে উপভোগ করছেন, তাতে কোনো সন্দেহ নেই, কারণ তারা ওই প্রেসিডেন্সিয়াল বক্স ছেড়ে তারা নেমে এসেছেন মাঠে একেবারে কাছাকাছি থেকে এই প্রতিভাবানদের প্রতিভা উপভোগ করবার জন্য। দারুণ এক মুহূর্ত, গ্যালারিতে অসংখ্য ফুলের কলি, নতুন কুড়ি তারাও কিন্তু আজকের এই সময়টার, এই মুহূর্তটার সাক্ষী, যাদের নিয়ে আয়োজন বলতে বলতে। আরো একবার বক্সের ভেতরে কিস্কু, কাটব্যাক, গোলের সম্ভাবনা, এখনো কিন্তু বিপদ, শেষ পর্যন্ত কেটে গেল, বুদ্ধিমত্তার সাথে বলটাকে পাঠিয়ে দিয়েছেন টাচলাইনের বাইরে, দারুণ ক্লিয়ারেন্স।
6: রাজশাহীর হয়ে ক্লিয়ারেন্সটা করেছেন সুমাইয়া আক্তার। কিছুক্ষণ আগের সেই রিপ্লে যেখানে সুমাইয়া প্রথমে বল লুজ করলেন, এরপরে ঘুরে ফিরে আবারও তিনি বলটা ক্লিয়ার করলেন, খানিকটা স্বস্তিটা তিনি থাকবেন এই মুহূর্তে, একটা গোল বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বিপদ এখনো কাটেনি। রংপুর আরও একবার পেনাল্টি এরিয়াতে শটটা ব্লক করে দিয়েছেন।
2: তসিফ, রংপুরের গোলের তৃষ্ণা এই মুহূর্তে হঠাৎ করে আরো বেড়ে গেল মনে হচ্ছে, একের পর এক আক্রমণ তারা তৈরি করছে, তিন গোল করে ফেলেছে, তারা আরো কত গোল করতে চায় আসলে সেটাই জানতে করছে,
6: তারা ফুটবলটাকে উপভোগ করছে ঠিক যেমনটা করা উচিত। এবং অন্যদিকে রাজশাহী খুব সম্ভবত একটু প্রেশার নিয়ে ফেলেছে ফাইনালে,
2: আসলে ফাইনালের প্রেশার, তারা আসলে আরো ভালো ফুটবলটা খেলে, তবে এত দর্শকের সামনে, এত বড় মঞ্চে, এত বড় স্টেডিয়ামে তাদের খেলার অভিজ্ঞতা তো আসলে নেই, এখান থেকে তারা শিখবে, এবং তারা যখন জাতীয় দলে খেলবে তখন তাদের আজকের এই এক্সপিরিয়েন্স, আজকের এই অভিজ্ঞতা কাজে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকে যেই মেয়েরা এখানে খেলছে তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তারা বাংলাদেশের হয়ে সুনাম কুড়াবে। সেখানে পরে আসছে আরো একবার গোলের সম্ভাবনা, এবং গোল, রংপুর সুমাইয়ার গোলে এগিয়ে গেল 4-0 ব্যবধানে, 4 রংপুর, 0 রাজশাহী। সুমাইয়া চতুর্থ গোলটা করলেন দলের হয়ে, দুর্দান্ত এক গোল।
6: অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে রাজশাহী, তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ফুটবল এবং জীবন, তোমরা লড়াই করবে আবার ঘুরে দাঁড়াবে, এটাই নিয়ম। পেনাল্টি এরিয়ার ভেতরে প্রথম শটটা ক্লিয়ার করার চেষ্টা, শেষে গিয়ে পড়লো সুমাইয়ার পায়ে, এবং সুমাইয়া খুঁজে নিলেন একেবারে বটম লেফট কর্নার, ক্লেভার ফিনিশিং, সেখানে সেন্টার ব্যাক রাজশাহীর সুরভি আক্তার ঠিকঠাক ক্লিয়ার করতে না পারার একটা হতাশা তার চোখে মুখে আছে, হাততালি দিয়ে সেই গোলটাকে একটা ভিন্ন মাত্রাও দিয়েছেন তারেক রহমান।
2: অ্যাথলেটলি অতিথিবৃন্দ প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই আয়োজন, খুব কাছাকাছি থেকে তারা যেমন খেলা উপভোগ করছেন এবং তাদের উপস্থিতি এই খেলোয়াড়দেরকে নতুন কুড়িদের উৎসাহিত করছে আগামী দিন তাদের প্রস্ফুটিত হবার জন্য। আগামী দিন একটা সুন্দর ফুলে তারা সুরভিত করবে এই পুরো দেশকে, তাদের সৌন্দর্য ছড়িয়ে দেবেন তারা, তাদের প্রতিভা দিয়ে তারা দেশকে নেতৃত্ব দেবেন, তারা দেশ গড়বেন আগামীতে, তাতে কোনো সন্দেহ নেই।
6: ম্যাচের বাকি আছে আর সাড়ে চার মিনিট, সাড়ে ছয় মিনিট, ত্রিশ মিনিট, ত্রিশ মিনিট দুই অর্ধ, দ্বিতীয়ার্ধের খুব একটা বাকি নেই। রংপুর মোটামুটি চ্যাম্পিয়নের যে ট্রফিটা আছে সেখানে তাদের নামটা খোদাই করে লিখে ফেলেছে ইতোমধ্যে।
2: সুপ্রিয় দর্শক, আমরা উপভোগ করছি ফাইনাল ম্যাচ বালিকা বিভাগে রাজশাহী রংপুরের মধ্যে ফাইনাল ম্যাচ। এই ম্যাচটা শেষ হলে সাথে সাথেই 100 মিটার স্প্রিন্ট হবে, দ্রুততম বালক দ্রুততম বালিকা আমরা খুঁজে নেব আজকের এই 100 মিটার স্প্রিন্টের মধ্য দিয়ে। প্রথমে হবে বালক বিভাগের খেলা, বালক বিভাগের 100 মিটার স্প্রিন্ট, তাদেরকে স্টার্টিং লাইনে চলে যাবার জন্য আহ্বান করছি। বালক বিভাগে যারা খেলবেন জাকির হোসেন, আফতাব নূর, আহমেদ সৌরভ, সুমন শেখ, ইফাতুল্লাহ ইসলাম, মোহাম্মদ জাওয়াদ কাদের, গোলাম রাব্বানি, জিয়াদ হাসান, প্রত্যেককে স্টার্টিং লাইনে চলে যাওয়ার জন্য আহ্বান করছি। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে 100 মিটার স্প্রিন্ট অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টে, এবং সেটা আরও এক্সাইটিং একটা ইভেন্ট হবে। নিশ্চয়ই আমরা যে যেখানে রয়েছি সেখান থেকে সেই ইভেন্ট উপভোগ করব। দারুণ আয়োজন নতুন করে স্পোর্টস। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে আলোচনা করতে, নিশ্চয়ই আজকের আয়োজন নিয়ে কিছু হচ্ছে এবং আগামীতে আরো বড় কোনো ধামাকা হয়তো আসতে যাচ্ছে, সে বিষয় নিয়ে হয়তো আলোচনা চলছে। মাননীয় বিমান বাহিনী প্রধান জনাব হাসান মাহমুদ খান, একই সাথে বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মানিত সভাপতিও তিনি। দারুণ আলোচনা হচ্ছে নিশ্চয়ই, তাদের স্মাইলিং ফেস দেখে সেটা বোঝা যাচ্ছে। তৌসিফ,
6: দারুণ একটা স্টেডিয়াম বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, চারদিকে গ্যালারি আছে, রানিং ট্র্যাক আছে, মাঝখানে একটা ফুটবল মাঠ। রাজশাহী কোনোভাবে বলটাকে প্রতিপক্ষের অর্ধে ঠেলে দেওয়ার চেষ্টা, একটা কাউন্টার অ্যাটাকের উঠার একটা চেষ্টাও রয়েছে এই মুহূর্তে। ফারিয়া টার্ন করেছেন, বেরিয়ে যাওয়ার চেষ্টায় খানিকটা কন্ট্যাক্ট ছিল কিন্তু রেফারি নট ইন্টারেস্টেড। রংপুর 4-0 গোলের লিড, শুধুমাত্র সময়ের ব্যাপার, তারা নতুন কুড়ি স্পোর্টস 2025-26 বালিকা বিভাগের ফুটবল চ্যাম্পিয়ন।
2: সবুজ গালিচায় এক ঝাঁক প্রজাপতি যেন উঠছে, মুক্ত বিহঙ্গের মতো তারা উঠছে, হার জিত থাকবেই। ওই যে একটা গান রয়েছে না তৌসিফ, হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, ঠিক তেমনই একদল জিতবে একদল হারবে যে কোনো প্রতিযোগিতার এটাই নিয়ম। তবে আজকে জিতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, এই যে চমৎকার আয়োজন তারই জয় হচ্ছে। এখান থেকে হেরে গেলেই যে আশা শেষ সেটা নয়, যাদের প্রতিভা রয়েছে তাদেরকে কিন্তু বাছাই করা হচ্ছে, সিলেক্টররা

0: সরকারের বিকেএসপির মাধ্যমে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বলতে বলতে সুমাইয়া আরো একবার দারুণ একটা সুযোগ তৈরি করেছিলেন পেনাল্টি বক্সের ভেতরে, পেনাল্টি এরিয়ায়, তার ঊর্ধ্বগতি রুদ্ধ হয়ে গেল, থামতে হলো তাকে। যেটা বলছিলাম যে লম্বা পরিকল্পনা রয়েছে এবং এই খেলোয়াড়রা যতদিন না ভালো পর্যায়ে পৌঁছে যাচ্ছে ততদিন তাদের নিয়ে কাজ হবে, তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এবং শুধু এই বছর নয়, প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এই নতুন করে স্পোর্টস। একটা সময় শুধু সাংস্কৃতিক অঙ্গনে ছিল নতুন করে স্পোর্টস, এবারে খেলাধুলাতেও সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই নতুন কুড়িদের আমরা দেখতে পাচ্ছি কিভাবে করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই কোমলমতি শিক্ষার্থীদের এই স্পোর্টস প্রতিভা তারা বিকাশের সুযোগ পাচ্ছে, দারুণ একটা মঞ্চ তারা পেয়েছে। ফুটবল ম্যাচ শেষের দিকে, রেগুলেশন টাইমের আর মিনিট তিনেকের মতো সময় বাকি রয়েছে। আরো একটা চেঞ্জ, দুটা চেঞ্জ, ডাবল চেঞ্জ, একটা রংপুরের একটা রাজশাহীর। এবং এই ম্যাচ শেষ হয়ে গেলে পরবর্তী ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট, সেটা শুরু হবে। স্টার্টিং লাইন আপে চলে যাওয়ার জন্য আহ্বান করছি, 100 মিটার দৌড়ে যারা অংশ নেবে, যে কয়েকজনের নাম ঘোষণা করেছি, তারা লেন অনুযায়ী খুলনা অঞ্চল লেন নাম্বার 4, রংপুর অঞ্চল লেন নাম্বার 3, সিলেট অঞ্চল লেন নাম্বার 5, রাজশাহী অঞ্চল লেন নাম্বার 6, ঢাকা লেন নাম্বার 2, চট্টগ্রাম লেন 7, ফরিদপুর লেন 1 এবং রংপুর লেন নাম্বার 8। এইভাবেই প্রত্যেককে প্রত্যেকা লেনে প্রস্তুত থাকবার জন্য আহ্বান করছি। এই ম্যাচ শেষ হলে সাথে সাথে আমাদের পরবর্তী ইভেন্টটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আবারও খেলা শুরু হয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল লড়াই রংপুর রাজশাহীর মধ্যে।
1: রংপুর আরো একবার আক্রমণে, কিস্কু বল পেয়ে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতরে, সিল কিস্কু বাড়িয়েছেন সুমাইয়াকে, সুমাইয়ার শট ব্লক, ওয়াও, অন টার্গেট ছিল সেই শটটা। রাজশাহী ডিফেন্ডার তার মাথায় গিয়ে লেগেছে একেবারে। সেই রিপ্লেটা আমরা দেখব,
0: একজন খেলোয়াড় পড়ে আছেন তৌসিফ, ফিজিও কল করা হয়েছে খুব দ্রুত, মেডিকেল টিম সর্বক্ষণে। আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে একেবারে শুরু থেকেই উপজেলা পর্যায় থেকেই পর্যাপ্ত, মানে একটা আয়োজন যেভাবে সুসম্পন্ন করতে হয় সব দিকেই দেখেছি আমরা, কর্মকর্তারা সবসময় সচেষ্ট ছিলেন এবং আজকেও ফাইনাল মধ্যে আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, ঠিক ওই জায়গায় ঘটনাটা কি ঘটেছে সেটার একটা অ্যাকশন রিপ্লে আমরা দেখছি আরো একবার টিভি স্ক্রিনে। থ্রি স্পোর্টস, দেশের অনলি স্পোর্টস চ্যানেল, তার মধ্য দিয়ে পুরো আয়োজন সম্প্রচারিত হচ্ছে। যারা স্টেডিয়ামে আসতে পারেননি তারা ঘরে বসেই এই আয়োজন উপভোগ করছেন, দারুণ একটা আয়োজন, দারুণ ইনিশিয়েটিভ বর্তমান সরকারের। অল্প কয়েকদিনের মধ্যে, মাত্র 1.5 মাসের এই প্রিপারেশনে এই আয়োজনটা মাঠে গড়িয়েছে, তাতেই এত চমৎকার। নিশ্চয়ই আগামী বছর আমরা আরও চমৎকার আয়োজন দেখতে পাবো। 4 মিনিটের অ্যাডেড টাইম, রেগুলেশন টাইমের খেলা পেরিয়ে গেছে অলরেডি, 4 মিনিট অ্যাডেড টাইম, এই 4 মিনিটে যা করার করতে হবে। এই মুহূর্তে দারুণ আবহাওয়াও বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, না গরম না বেশ ভালো বাতাস রয়েছে, একটা মৃদু মন্দ বাতাস, যাতে করে শিক্ষার্থীদের অসুবিধা না হয়। আমরা কিন্তু শুরুতেই বিধাতার কাছে একটা আবেদন করেছিলাম সৃষ্টিকর্তার কাছে, যাতে ওয়েদারটা এমন থাকে সবার জন্য যাতে সেটা উপযোগী হয়, আমাদের আবেদন বোধ হয় গ্রহণ করেছেন সৃষ্টিকর্তা। এবং দারুণ একটা ওয়েদার এই মুহূর্তে বিরাজ করছে আর্মি স্টেডিয়ামে, চমৎকার ওয়েদার। বা প্রান্ত দিয়ে একটা রান মেক করেছেন কিস্কু, বা প্রান্ত দিয়ে, এবং
2: শুনছিলেন নতুন কুড়িয়ে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ধারা বিবরণী। আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুন প্রচারিত হবে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া। প্রিয় শ্রোতা, এরপরই আপনাদের আবারও আমরা নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এটি, শুনবাচ্ছ।

0: ثم رد هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ।
2: আদায় করে নিয়েছিলেন কিসকু, তাকে থামাতে ফাউল করে একটা হলুদ কার্ডও দেখতে হয়েছে রাজশাহীর রাইট ব্যাককে। সরাসরি গোলে কোনো অসুবিধা হওয়ার কথা না মিষ্টি।
3: আপনি কিসকুর অ্যাপিয়ারেন্সটা দেখুন, তার অ্যাপ্রোচটা দেখুন, তার গোলের যে ক্ষুধা, গোলের যে তৃষ্ণা, বলতে বলতে রেফারির শেষ বাঁশি, যার অর্থ এই ম্যাচে তার শূন্য ব্যবধানে জয়লাভ করলো রংপুর অঞ্চল। কংগ্রেচুলেশনস রংপুর, এই মুহূর্তে সত্যিকার অর্থে ডানা মেলে যেন তারা উঠছে, মঞ্চ বানিয়ে ফেলেছে মাঠটাকে, বিজয় মঞ্চ, চার শূন্য গোলের জয়ে এই মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে রংপুর অঞ্চল এবং কান্নায় ভেঙে পড়েছে রাজশাহীর মেয়েরা। তবে দুই দলই ভালো খেলেছে, এইটাই শেষ নয়, এখান থেকে সবে মাত্র শুরু এগিয়ে যাওয়ার, সবে মাত্র শুরু আগামীর দিনে আরো বেশি সাফল্য এনে দেওয়ার। রংপুরের মেয়েরা দুই হাত মেলে, ডানা মেলে তারা উঠছেন এই মুহূর্তে চার শূন্য গোলের জয়ে। They are the champions, রংপুর the champion, নতুন করে স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন বালিকা বিভাগের ফুটবলে রংপুর অঞ্চল। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন রংপুর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে 100 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, বালক বিভাগের প্রতিযোগিতা। আমি ঘোষণা করছি, জাকির হোসেন খুলনা অঞ্চলের চলে যাবেন 4 নম্বর লেনে, মোহাম্মদ আহতাব নূর রংপুর অঞ্চলের 3 নম্বর লেনে, হাসান আহমেদ সৌরভ সিলেট অঞ্চলের 5 নম্বর লেনে, মোহাম্মদ সুমন শেখ রাজশাহী অঞ্চলের 6 নম্বর লেনে, ইফাত উল্লাহ ইসলাম ঢাকা অঞ্চলের 2 নম্বর লেনে, মোহাম্মদ জাওয়াদ কাদের চট্টগ্রাম অঞ্চলের 7 নম্বর লেনে, গোলাম রাব্বানি ফরিদপুর অঞ্চলের 1 নম্বর লেনে এবং জিয়াদ হাসান রংপুর অঞ্চলের প্রতিযোগী চলে যাবেন 8 নম্বর লেনে। সকলকে নিজ নিজ জায়গা। আমরা দেখতে পাচ্ছি রংপুর অঞ্চলের মেয়েদের পুরো মাঠ তারা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন, পুরো মাঠ রোলো বাড়ার দর্শকদের সামনে তারা ঘুরে ঘুরে বিজয় উদযাপন করছেন, সেলিব্রেট করছেন, সেলিব্রেটিং মোমেন্ট ফর রংপুর অঞ্চল। দারুণ একটা মুহূর্ত, সারা জীবন তাদের এই মুহূর্তটা মনে থাকবে, দারুণ একটা মুহূর্ত। দর্শক গ্যালারি থেকে দর্শকরাও তাদেরকে বাহবা জানাচ্ছেন, দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেওয়ার জন্য, দারুণ ফুটবল শৈলী উপহার দেওয়ার জন্য। এই মেয়েদের মধ্য থেকেই আমরা হয়তো আগামীতে দেখব বাংলার সাবিনা খাতুন, সঞ্জিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, এরকম অনেক ফুটবলাররা হয়তো উঠে আসবেন। বাংলাদেশের মেয়েরা তারা কিন্তু বেশ প্রতিভার সাক্ষ্য রেখে চলেছেন, ফুটবল দল এশিয়া কাপে খেলেছে, সাফে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত খেলছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, বিদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা ওড়াচ্ছেন, এবং এখান থেকে যেই মেয়েরা খেলছেন আজকে তারা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের পতাকা ওড়াবেন, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, দেশ গড়তে নেতৃত্ব দেবেন, দেশ গড়ার কারিগর হবেন, এক একজন সুনাগরিক হয়ে গড়ে উঠবেন, ভালো মানুষ হয়ে গড়ে উঠবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখছি খেলোয়াড়দের সাথে তিনি কথা বলছেন, দুর্দান্ত মুহূর্ত সত্যিকার অর্থে তার এই যে উচ্ছ্বাস, তার এই অনুপ্রেরণা ফুটবলারদের বা যারা খেলছেন এই ক্ষুদে ফুটবলারদের, আগামী দিনের এই ছেলে মেয়েদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, অনেক বেশি উৎসাহিত করবে। স্প্রিন্টে যারা খেলবেন, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যারা অংশ নেবেন, তাদেরকে গিয়ে তিনি উৎসাহিত দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদেরকে বলছেন অনেক ভালো খেলতে হবে। নিশ্চয়ই তার এই অনুপ্রেরণা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাব, দৃশ্যমান হবে, হয়তো তার এই অনুপ্রেরণা আরো অনেক বেশি ইন্সপায়ার করবে এই খেলোয়াড়দেরকে, কোনো সন্দেহ নেই। দুর্দান্ত মুহূর্ত, স্বপ্নের মতো মুহূর্ত, ড্রিমস কাম ট্রু, এবং দারুণ এই মুহূর্ত, সূর্যের হাসি এই মুহূর্তে বনানীর আর্মি স্টেডিয়ামে, দারুণ এক মুহূর্ত, সবুজ ঘাসে সোনালী হাসি এবং প্রধানমন্ত্রীর মুখেও এক চিলতে হাসি এবং তার স্মাইলিং ফেস। নিশ্চয়ই আজকের এই প্রতিযোগীদের, আগামী দিনের দেশ গড়ার কারিগরদের মুখেও হাসি ফোটাবে, তাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে, আনন্দিত করবে। দারুণ এক আয়োজন, নতুন করে স্পোর্টস 2025-26 প্রথম আসর। প্রথম আসরে 8টা ডিসিপ্লিনে অংশ নিয়েছেন শত শত প্রতিযোগী। আমরা আরও একবার দেখতে পাচ্ছি নামগুলো, জাকির হোসেন, আহতাব নূর, হাসান আহমেদ সৌরভ, সুমন শেখ, ইফাদুল্লাহ ইসলাম, মোহাম্মদ জাওয়াদ কাদের, গোলাম রাব্বানি এবং জিয়াদ হাসান। তারা দৌড় শুরু করবেন। স্টার্টিং লাইনে আমরা দেখতে পাচ্ছি এক্সাইটিং ইভেন্ট। আমরা দেখতে পাচ্ছি 100 মিটার স্প্রিন্ট, বালিকা বিভাগে তারাও তৈরি থাকবে। বালিকা বিভাগে যারা রয়েছে, বালক বিভাগের প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে বালিকা বিভাগে মারিয়া, অধরা ঐশি, উম্মে সাদিয়া জামান নাইস, লাকি, তিশা আক্তার, সঞ্জিদা আক্তার, প্রিয়া, মাহি আক্তার, সাদিয়া জান্নাত, সাইমা, তারাও তৈরি থাকবে নির্ধারিত জায়গায়। বালক বিভাগের প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এক্সাইটিং ইভেন্ট, অ্যাথলেটিক্স ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের দারুণ মুহূর্ত, আর্মি স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণতা লাভ করেছে আজকে। দারুণ এক আয়োজন, 100 মিটার স্প্রিন্ট। হান্ড্রেড মিটার স্প্রিন্ট শুরু হতে যাচ্ছে। বালিকা বিভাগে টাগে হচ্ছে বেগা পার্ডন। আমরা দেখতে পাচ্ছি বালিকা বিভাগের মারিয়া ঢাকা অঞ্চলের লেন নাম্বার 4, অধরা ঐশী খুলনা অঞ্চলের লেন নাম্বার 3, উম্মে সাদিয়া রংপুর অঞ্চলের লেন নাম্বার 5, লাকি ঢাকা অঞ্চলের লেন নাম্বার 6, তিশা আক্তার সিলেট অঞ্চলের লেন নাম্বার 2, সঞ্জিদা আক্তার রাজশাহী অঞ্চলের লেন নাম্বার 7, মাহি আক্তার ময়মনসিংহ অঞ্চলের লেন নাম্বার 1 এবং সাদিয়া জান্নাত সাইমা কুমিল্লা অঞ্চলের লেন নাম্বার 8। 100 মিটার স্প্রিন্ট বালিকা বিভাগে, 100 মিটার দৌড় প্রতিযোগিতা। হান্ড্রেড মিটার রানিং গার্লস ডিপার্টমেন্টে ফাইনাল, মারিয়া, অধরা ঐশী, সাদিয়া জামান, লাকি, তিশা আক্তার, সঞ্জিদা প্রিয়া, মাহি আক্তার, সাদিয়া, সাইমা, প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি। আটটা অঞ্চলের 8 জন প্রতিযোগী, 8টা লেইনে তারা এই মুহূর্তে প্রস্তুত 100 মিটার দৌড় প্রতিযোগিতার জন্য। এক্সাইটিং ইভেন্ট এই আয়োজনের। আরে টিভিতে বলতে বলতে শুরু হয়ে গেছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা বিভাগে। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা। দারুণ একটা ইভেন্ট, দারুণ একটা মোমেন্ট, মেমোরেবল মোমেন্ট। 100 মিটার দৌড় প্রতিযোগিতা ফিনিশিং লাইন টাচ করেছেন তিনজন প্রতিযোগী, আমরা পেয়ে গেছি অল্পক্ষণের মধ্যেই, তাদের নাম ঘোষণা করতে পারবো আমরা। দারুণ একটা মুহূর্ত, 100 মিটার দৌড় প্রতিযোগিতা বালিকা বিভাগে, নতুন করে স্পোর্ট 2025-26 দ্রুততম বালিকা কে হচ্ছেন অল্পক্ষণের মধ্যেই তাদের নাম আমরা ঘোষণা করতে পারবো। আমরা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি, চিতার গতিতে দৌড়ে চলেছেন তারা 100 মিটার, কত সময় নিয়েছেন সেটা আমরা পেয়ে যাব অল্পক্ষণের মধ্যেই। বালিকা বিভাগের 100 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ হলো, অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বালক বিভাগের 100 মিটার স্প্রিন্ট। বালক বিভাগে জাকির হোসেন খুলনা অঞ্চলের, মোহাম্মদ আহতাব নূর রংপুর অঞ্চলের, হাসান আহমেদ সৌরভ সিলেট অঞ্চলের, মোহাম্মদ সুমন শেখ রাজশাহী অঞ্চলের, ইফাতুল্লাহ ইসলাম ঢাকা অঞ্চলের, মোহাম্মদ জাওয়াদ কাদের চট্টগ্রাম অঞ্চলের, গোলাম রাব্বানি ফরিদপুর অঞ্চলের এবং জিয়াদ হাসান রংপুর অঞ্চলের। 100 মিটার স্প্রিন্ট বালক বিভাগের শুরু হতে যাচ্ছে। বালিকা বিভাগের প্রতিযোগিতা এই মাত্র সম্পন্ন হয়েছে। দারুণ আলো ছায়ার খেলা এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে, ঠিকরে পড়ছে কখনো কখনো শেষ বিকালের সোনালি রৌদ্র, কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে সূর্যিমামাকে মেঘের চাদরে, কখনো বা সেই মেঘের চাদর সরিয়ে হাসি মুখ ছড়িয়ে দিচ্ছে সূর্যিমামা আর্মি স্টেডিয়ামে। মাননীয় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে আমরা দেখতে পাচ্ছি, যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তাকে উৎসাহ প্রদান করছেন। দারুণ একটা মুহূর্ত নিঃসন্দেহে, একেবারে মাঠের খুব কাছাকাছি থেকে হাসি মুখে এই আয়োজন উপভোগ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। সুন্দর মুহূর্ত, মনে রাখবার মতো মুহূর্ত। স্মরণীয় মুহূর্ত 100 মিটার স্প্রিন্ট বালক বিভাগে 8টি অঞ্চলের 8 জন প্রতিযোগী তৈরি। তারা এখান থেকে উঠে আসবেন আগামী দিনের উসাইন বোল্ট, আগামী দিনের ইমরানুর রহমান, তাদের মতো অ্যাথলিটরা। এখন পর্যন্ত অলিম্পিকে বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি, কে জানে হয়তো এই প্রতিযোগীদের হাত ধরেই বাংলাদেশ জিতবে অলিম্পিকের মঞ্চে প্রথম স্বর্ণপদক, কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্সের প্রথম স্বর্ণপদক। স্বপ্নের যাত্রার শুরু এখান থেকেই শুরুটা হবে। শুরু হতে যাচ্ছে 100 মিটার দৌড় বালক বিভাগে, 8 অঞ্চলের 8 প্রতিযোগী। কে হবেন বাংলার উসাইন বোল্ট, কে হবেন দ্রুততম বালক, অল্পক্ষণের মধ্যেই পেয়ে যাব সেটা আমরা। অলরেডি আমরা পেয়ে গেছি বালিকা বিভাগের ফলাফল, একটু পরে সেটা ঘোষণা করব, তবে এই মুহূর্তে সবার ফোকাস বালক বিভাগের দিকে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, তৈরি সবাই, অনেকের বুকের হার্টবিট আমি এখান থেকে শুনতে পাচ্ছি। দারুণ এক মুহূর্ত, স্বপ্নের মতো একটা সময় আমরা অতিবাহিত করছি। কোমলমতি এই শিক্ষার্থীরা, আজকের দিনটা যেন তাদের জন্যই একটা উৎসব, একটা দারুণ উৎসবে পরিণত হয়েছে আজকের এই দিন। এক ঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এই পুরো সবুজ গালিচা জুড়ে, তাদের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে তারা সবার মাঝে। এভাবেই তারা এগিয়ে যাবে, আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে প্রত্যেকেই। এখান থেকেই তৈরি হবে লিডারশিপ কোয়ালিটি, এখান থেকেই তৈরি হবে বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করবার মতো নেতৃত্ব। সবাই হয়তো বড় বড় তারকা হবে না, তবে সবাই যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্যই এই আয়োজন নতুন করে স্পোর্টস। তৈরি 100 মিটার দৌড় প্রতিযোগিতার 8 প্রতিযোগী শুরু হয়ে গেছে। 100 মিটার রান, চিতার গতিতে দৌড়ছেন, কে হবেন প্রথম দেখতে পাচ্ছি। অনেকটা ডিস্টেন্স তৈরি করে এগিয়ে যাচ্ছেন একজন প্রতিযোগী এবং উচ্ছ্বাসে মেতেছেন তিনি। প্রথম প্রতিযোগীকে পেয়ে গেছি আমরা, ও মাই গুডনেস! এবং সৃষ্টিকর্তার প্রতি তার নিবেদন প্রকাশ করছেন তিনি সিজদা করে। দারুণ এক মুহূর্ত, 100 মিটার দৌড়ের বিজয়ীকে পেয়ে গেছি আমরা, দ্রুততম বালককে পেয়ে গেছি আমরা, দুর্দান্ত মুহূর্ত। অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলেছিলেন তিনি, চেস্ট নাম্বার 106। খুলনা অঞ্চলের প্রতিযোগী জাকির হোসেন, লেন নম্বর 4 তিনি দৌড়ছিলেন। জাকির নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেলেন, বাংলার আগামী দিনের উসাইন বোল্ট। ও মাই গুডনেস, জাকির হোসেন কি দুর্দান্ত পারফরমেন্স, কি পারফেকশন, কি অ্যাকিউরেসি! দুর্দান্ত ভাবে বেশ কয়েকজনকে পেছনে ফেলে বেশ খানিকটা ডিস্টেন্স তৈরি করে তিনি চলে গেলেন ফিনিশিং লাইনে, নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি দারুণভাবে উপভোগ করলেন আজকের এই মুহূর্ত। টিভি স্ক্রিনে আমরা সেটা দেখতে পাচ্ছি, দারুণ মুহূর্ত। জাকির হোসেন দ্রুততম বালক, আগামী 1 বছর তিনি নেতৃত্ব। নতুনকুড়ি আসরের দ্বিতীয় আসর নতুনকুড়ি স্পোর্টসের যতদিন না হচ্ছে ততদিন বাংলাদেশের দ্রুততম বালক জাকির হোসেন দুর্দান্ত পারফরমেন্স। উড়লেন বাঁধন হারা ভাবে, দুই হাত মেলে আকাশে উড়বার মতো করে। 100 মিটার বালিকা বিভাগের ফলাফলটা আমরা পেয়ে গেছি। প্রথম হয়েছেন মারিয়া ঢাকা অঞ্চলের, 13.75 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন তিশা আক্তার সিলেট অঞ্চলের, 14.25 সময় নিয়েছেন তিনি। এবং তৃতীয় হয়েছেন অধরা ঐশী খুলনা অঞ্চলের প্রতিযোগী, 14.62 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তিনি বালিকা বিভাগে। আমরা স্ক্রিনে আরো একবার দেখছি বালক বিভাগের প্রতিযোগিতা। জাকির হোসেন সবাইকে পেছনে ফেলে বেশ খানিকটা দূরত্ব রেখে সবার আগে পৌঁছে গেছেন ফিনিশিং লাইনে, চিতার গতিতে দুর্দান্ত পারফরমেন্স, চোখ ধাঁধানো নৈপুণ্য। গ্যালারিতে গিয়ে তার পরিচিতদের সাথে, তার সহপাঠীদের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। দুর্দান্ত পারফরমেন্স জাকির হোসেনের কাছ থেকে, দ্রুততম বালক নতুনকুড়ি স্পোর্টসের প্রথম আসরের প্রাণ ভরে উপভোগ করলেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং অন্যান্য অতিথিবৃন্দ। সুন্দর একটা সময় সবার জন্যই আজকে, সবাই প্রাণ ভরে উপভোগ করছেন এই মুহূর্তটা। সত্যিকার অর্থে মনোমুগ্ধকর একটা আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, ক্রীড়া পরিদপ্তরের। ক্রীড়া অফিসাররা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
4: সম্মানিত সুধী মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
5: জনাব তারেক রহমান এমপি এখন পুরস্কার বিতরণী মঞ্চে আসন গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি।

0: সম্মানিত সচিবমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই।
1: সম্মানিত সচিবমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি এখন পুরস্কার বিতরণের মঞ্চে আসন গ্রহণের জন্য উপস্থিত হচ্ছেন। তার সাথে রয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম।

0: অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 12-14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2026 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এসডিএম জাহিদ হোসেন এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং মঞ্চে আরও উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম।
0: সম্মানিত সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যগণ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকগণ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, জাতীয় তারকা খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ, শিশু কিশোর ক্ষুদে ক্রীড়াবিদগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি সাদিয়া আফরিন
1: এবং আমি দেওয়ান সাইদুল হাসান।
0: সুধীমণ্ডলী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন বদ্রুন নাহার তমা।
1: অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাহাত আবদুল্লাহ, নবম শ্রেণী, বিএএফ শাহিন কলেজ, ঢাকা।

0: আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এরশাদ হচ্ছে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সূরাতুল বাকারা আয়াত 152 থেকে 153। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন স্নেহানাথ, নবম শ্রেণী, খিলগাঁওকার স্কুল অ্যান্ড কলেজ।

0: অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন রুবেল বড়ুয়া, নবম শ্রেণী, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। আমি মহামঙ্গলসূত্র থেকে 4 ও 8 নং শ্লোকটি পাঠ করছি।

0: বহুস্বাস্থ্য বিষয়ে জ্ঞান লাভ করা, বিদিত শিক্ষা শিক্ষা লাভ করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং মিথ্যা বিদ্যা ত্যাগ করিয়া সুবাক্য ভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। গারো বচনিবাত শান্তি কথাইয়াত কালে না ধম্ম শ্রবণং এতাং মঙ্গলমুত্তম। গর্বনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার করা এবং যথাসময়ে ধর্মশ্রবণ করা, ইহাই উত্তম মঙ্গল। সব্যে সত্তা সুকিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন সন্ধি পাত্রেশিয়া গোমেজ, অষ্টম শ্রেণী, বচমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়।
2: নমস্কার, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি মধ্য রচিত মঙ্গল সমাচার, পাঁচ অধ্যায় ৪৩ থেকে ৪৮ পদ। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো। যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন লোকে দেখতে পায় তোমরা সত্যি তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান। তিনি তো ভালো মন্দ সকলের উপরে তার সূর্য উঠান এবং সৎ ও অসৎ লোকদের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? অজিহুদিরাও কি তাই করে না? এজন্য বলি, তোমাদের স্বর্গস্থ পিতা যেমন খাঁটি, তোমরাও তেমনি খাঁটি হও। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
3: উপস্থিত সুধী, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। যুব ক্রীড়া মন্ত্রণালয় সরকারি নির্বাচনী ইশতেহারের আলোকে নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য হচ্ছে তৃণমূল হতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ সৃষ্টি। ক্রীড়াক্ষেত্রে সারা দেশের 12-14 বছর বয়সী প্রতিভাবান শিশু কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এই কর্মসূচির উদ্দেশ্য।
4: আমরা বিশ্বাস করি, প্রতিভা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক বিস্ময়কর ও অনন্য প্রতিভা রয়েছে, যারা সুযোগ ও যথাযথ পরিচর্যা পেলে বিশ্ব জয় করতে সক্ষম হবে। দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে মোট 1,68,650 জন ক্ষুদে ক্রীড়াবিদ নিবন্ধিত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যার মধ্যে 1,21,496 জন কিশোর এবং 47,154 জন কিশোরী রয়েছে। জেলা ও আঞ্চলিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কিশোর কিশোরীদের বিপুল সাড়া এই আয়োজনের পরিধি ও আকর্ষণ বহুগুণ বৃদ্ধি করেছে। সম্মানিত সুধি, অনুষ্ঠানের এ পর্যায়ে নতুন করে স্পোর্টস 2025-26 ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রামাণ্যচিত্র দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।
5: কিছু স্বপ্ন একজনের হয়, কিছু স্বপ্ন একটি জাতির হয়। 1976 সাল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন একটি জাতির শক্তি লুকিয়ে আছে তার তরুণদের মধ্যে। সেই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল নতুন কুড়ি, একটি ছোট্ট কার্যক্রম কিন্তু একটি বিশাল স্বপ্ন। দশকের পর দশক ধরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন কুড়ি এগিয়ে গেছে প্রতিটি জেলায়, প্রতিটি প্রান্তে এবং প্রতিটি মৌসুমে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্বপ্নের সেই শিখা কখনো নেভেনি। 2026 সাল, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন করে স্পোর্টস প্রবেশ করেছে একটি নতুন যুগে। এটি শুধু একটি ক্রিয়া কার্যক্রম নয়, এটি 50 বছরের একটি প্রতিশ্রুতির পূর্ণতা, একটি স্বপ্নের নতুন অধ্যায়।
6: তোমাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে স্পোর্টস আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।
5: উদ্বোধন 2 মে 2026 সিলেট। একটি দিন একটি ইতিহাস, সারা বাংলাদেশে একই সময়ে 64টি জেলায় একসাথে বেজে উঠল উদ্বোধনের ঘণ্টা। 1,68,648 জন কিশোর কিশোরী প্রত্যেকে একটি স্বপ্ন নিয়ে মাঠে নাম।
7: আমার বাবা ডাক্তারি কথা বলতে পারে না, প্র্যাকটিসে যাইতাম মানে 8 কিলো, তো আম্মু ওখান থেকে কাজ করে আসে আমার কিছু টাকা দিত, ওই টাকা দিয়ে আমি প্র্যাকটিস করে আসতাম।
8: ভবিষ্যতে আমি ভালো খেলে ন্যাশনাল টিমের জন্য কিছু করতে চাই।
7: মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই নতুন করে আবার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যারা এটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
5: ফুটবলের মাঠে, ক্রিকেটের পিচে, কাবাডির লাইনে, দাবার ঘরে, ব্যাডমিন্টনের কোর্টে, অ্যাথলেটিক্সের ট্র্যাকে, মার্শাল আর্টসের রিংয়ে, সাঁতারের পুলে, সারা বাংলাদেশে এক হয়ে প্রথমে উপজেলা, তারপর জেলা, তারপর অঞ্চল, তারপর জাতীয়, প্রতিটি ধাপে একটি লড়াই, প্রতিটি লড়াইয়ে একটি স্বপ্ন। পড়েছে, উঠেছে, হেরেছে, শিখেছে, কেঁদেছে, আবার দাঁড়িয়েছে, এটাই খেলা, এটাই জীবন। 1,68,648 জন থেকে বেছে নেওয়া হয়েছে 1,440 জনকে। এরা শুধু খেলোয়াড় নয়, এরা এই দেশের সেরা সন্তান। আজ এরা এই মঞ্চে দাঁড়িয়ে আছে 50 বছরের একটি স্বপ্নের প্রতিনিধি হয়ে। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন, তারেক রহমান যে স্বপ্নকে দিয়েছেন নতুন ডানা, আজ সেই স্বপ্ন কথা বলছে এই মুখগুলো দিয়ে, এই চোখগুলো দিয়ে, এই জয়গুলো দিয়ে। নতুন করে স্পোর্টস 2026।

ধন্যবাদ সবাইকে। শুধু এই অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে থিম সং এর সাথে নৃত্য পরিবেশন করা হচ্ছে। আপনাদের সবাইকে নতুন করে থিম সং ও নৃত্য উপভোগ করার জন্য স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি।

0: ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
1: বিসমিল্লাহ রহমান রহিম। নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। আজকের এই বর্ণিল ঐতিহাসিক আয়োজনে উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত বিশেষ সহকারী বৃন্দ, এক্সেলেন্সিস অনারেবল মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মানিত প্রধানগণ, সিনিয়র সচিব সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশ বরণ্য ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, ক্রীড়াবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশ থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, প্রিয় শিশু কিশোর ও ক্ষুদে ক্রীড়াবিদগণ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সম্মানিত সুধী, আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইতিহাসে এক যুগান্তকারী ও স্মরণীয় দিন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ঐতিহাসিক ক্ষণে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা যে কর্মসূচি শুরু করেছিলাম তা মূলত আমাদের জাতীয় মানব সম্পদ উন্নয়নের এক দীর্ঘমেয়াদী ও অবিচ্ছেদ্য মহাপরিকল্পনা। নতুন করে স্পোর্টস কেবল মাঠের খেলাধুলা, কোনো সাময়িক আসর বা প্রতিযোগিতা নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির এক দূরদর্শী ইশতেহার। সম্মানিত সুধী, ইতিহাসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের যুব উন্নয়ন ও আধুনিক ক্রীড়াঙ্গনের প্রকৃত রূপকার বহুমাত্রিক দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। 1978 সালে তৎকালীন বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র একটি যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত ছিল একটি বৈপ্লবিক ও দূরদৃষ্টি পদক্ষেপ। তিনি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে দেশের বিশাল তরুণ সমাজ এবং কিশোরদের যদি সুসংগঠিত ও সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঐতিহাসিক নতুন করি কর্মসূচি প্রবর্তন করেছিলেন যা দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে মেধা অন্বেষণের এক কালজয়ী মডেল হিসেবে স্বীকৃত। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঐতিহ্যের মশালটিকে আমরা বর্তমান যুগের আধুনিক তথ্যপ্রযুক্তি, উন্নত ডাটাবেজ এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির মেলবন্ধনে নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় প্রজ্জ্বলিত করেছি। একই সাথে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো প্রকৃত বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল। তিনি শহরের সুযোগ সুবিধাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছিলেন। গভীর শ্রদ্ধা স্মরণ করছে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার অন্যতম অগ্রদূত, নিখাদ ক্রীড়াপ্রেমী ও সফল ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোকে। তার অসাধারণ সাংগঠনিক প্রজ্ঞা, আধুনিক দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রম আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে শিখিয়েছে কীভাবে তৃণমূল থেকে ধাপে ধাপে প্রতিভা তুলে এনে একটি জাতীয় আন্তর্জাতিক মানের শক্তিশালী খেলোয়াড় তৈরি পাইপলাইন বা ভিত্তি গড়ে তুলতে হয়। সম্মানিত সুধী, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার আলোকে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আমাদের মূল লক্ষ্য একেবারে ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে রূপান্তর করা। এই সামগ্রিক মহাপরিকল্পনার প্রথম ভিত্তি স্থাপন হচ্ছে এই নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি। সম্মানিত উপস্থিতি। নতুন করে স্পোর্টসের আগামী আসর বারো থেকে চোদ্দ থেকে দশ থেকে চোদ্দ বছরের পরিবর্তে দশ থেকে চোদ্দ বছর বয়সী কিশোর কিশোরদের অংশগ্রহণের সুবর্ণ সুযোগ নিশ্চিত করা হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেট স্টেডিয়াম থেকে যে শুরু হয়েছিল আজকে তার সফল সমাপ্তি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের ক্রীড়াবিদগণ অত্যন্ত অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন MP, মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

0: আপনাদের। সুধী মণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জনাব মোহাম্মদ আমিনুল হককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। নতুন করে স্পোর্টস 2025 এবং 2026-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার বলিষ্ঠ দূরদর্শী গতিশীল নেতৃত্বে আজ বাংলাদেশের এক নতুন ভোরের এক স্বপ্ন দেখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টা, সামরিক এবং বেসামরিক বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং অনারেবল ডিপ্লোম্যাটস, এবং আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদ, বিশেষ করে আমার বাম পাশে যারা বসে আছেন প্রায় 310 জন, যারা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, এবং তাদের সাথে আগত সকল অভিভাবকবৃন্দ, কোচেস যারা রয়েছেন, আমাদের ডাক্তাররা রয়েছেন, এবং স্পেশালি আমাদের গ্যালারিতে যারা দুপুর 12টা থেকে আমাদের সকল শিক্ষার্থীরা যারা দীর্ঘক্ষণ ধরে এই নতুন করে স্পোর্টসকে একটি সফলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই নতুন করে স্পোর্টসকে উপভোগ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই সমাপনী এবং এই ফাইনাল রাউন্ডকে যারা একটি সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করেছে, আমার সেই শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে আমাদের এই প্রথম আসর নতুন কুড়ির কিছুটি ধাপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল প্রায় দীর্ঘ 4 বছর আগে, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ডাক্তার জোবাইদা রহমান সহ আমাদের আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল সেই 80-এর দশকে, আপনারা যারা মনে আছে, এখনও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুড়ির আবির্ভাবের মাধ্যমে নতুন কুড়িকে ভবিষ্যৎ একটি নতুন কুড়ি থেকে কিভাবে ফুল পরিপূর্ণভাবে ফুটে সেই ফুলকে ফোটানোর যে দায়িত্ব, যে প্রজ্ঞা তিনি হাতে নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যোগ্য নেতৃত্ব আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধ

এই আইডিয়া হচ্ছে এই নতুন কুরিয়ার স্পোর্টস আমাদের বাংলাদেশের জন্য একটি নতুন একটি দিক উন্মোচিত হয়েছে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমত বাংলাদেশে এই প্রথম খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর আওতায় পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রিয়া ভাতা 300 জন খেলোয়াড়কে ইতিমধ্যে আমরা প্রদান কার্যক্রম প্রায় দীর্ঘ 4 মাস ধরে আমরা শুরু করেছি। পাশাপাশি আমরা আগামীতে আরো 200 জন ক্রীড়াবিদকে আমরা এখানে ইনক্লুডিং করে 500 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় ক্রিয়া ভাতা প্রদান এবং ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম আমাদের চলমান থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে খেলোয়াড়দের যে পেশাদারিত্ব যে মনোভাব সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আজকে প্রথম আসরের শেষ দিন, কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে 1 জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথির সানুগ্রহে জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের 1 উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে। এবং আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শেষ করেছি, কিন্তু আমাদের দ্বিতীয় নতুন করেটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেখানে আমাদের ইউনিয়নের সংখ্যা রয়েছে প্রায় 4599টি ইউনিয়ন। আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের আজকে যারা কিশোর ফুটবলার যারা খেলেছে, যারা কিশোরী ফুটবলার ছিল, আমরা 4599টি ইউনিয়নে এইভাবে ফুটবল টিম হবে ছেলেদের, মেয়েদের এভাবে ফুটবল টিম হবে। ঠিক এইভাবে আমরা 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে ছিল, আরো 2টি ইভেন্ট আমরা ভলিবল এবং টেবিল টেনিসকে ইনক্লুডিং করে আমরা মোট 10টি ইভেন্টকে আমরা আগামী দ্বিতীয় আসর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আর্চারিতে, আমাদের শুটিংয়ে, আমাদের অন্যান্য আরো বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, যেগুলোর জন্য ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আজকে যারা প্রতিভাবান খেলোয়াড় এদেরকে এবং এখানে যারা 310 জনের মতো যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাস ট্রেনিং করিয়ে তাদের ভিতর থেকে বাছাই করে যারা প্রতিভাবান খেলোয়াড় আরো জিস্ট তাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনা সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আজকে ফারিয়ার মতো আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা দেখেছেন আপনারা ইতিমধ্যে যে তারা গ্রামের অনেকেই রয়েছে যার বাবা বাক প্রতিবন্ধী, অনেকে রয়েছে যার বাবা পরিচ্ছন্ন কর্মী, অনেকের বাবা রিক্সা চালক। এই ধরনের প্রতিভাদের আমরা তুলে এনে আমরা সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাব, সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন করি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন করি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। এবং তার মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য এবং বর্তমান সরকার যেভাবে দল মত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত করে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে, আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে, আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই জায়গাগুলো তৈরি করার জন্য। তাই আসুন আজকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাআল্লাহ আমরা 64টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে বিকেএসপি রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সবাই যাতে বিকেএসপির ঢাকার যাতে কেন্দ্রিক না হয়, সবাই যাতে যার যার বিভাগে সেই চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী।

0: সব অঞ্চলে যাতে সেই ভবিষ্যৎ নতুন করে স্পোর্টসের যারা আসবে প্রতিভাবান তাদেরকে যাতে সেখানে আমরা খেলার অংশগ্রহণ করার সুযোগ এবং তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসেই আরেকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স কাপ নামে আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের বর্তমানে আমাদের খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ বিভাগ থেকে আমরা 201 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে আরো 294 জনের আমাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এইভাবে আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সবার কাছে। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের সেই আন্তর্জাতিক মানের যেই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে যে টুর্নামেন্ট হবে সেটি উদ্বোধন করবেন। আমরা আশা করি আজকের যে যাত্রা, এই যাত্রা কখনোই থামবে না ইনশাল্লাহ। আমরা এগিয়ে যাব সত্যের পথে, ন্যায়ের পথে আমরা এগিয়ে যাব একটি ক্রীড়া বাংলাদেশ এবং একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। এবং আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আমরা চাই একটি মানবিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সবকিছুই নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নতুন করে স্পোর্টস 2025-26 এর স্মারক হস্তান্তর করবেন।

0: আমার একটু শ্রোতা মন্ডলী, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।
1: এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নতুন করে স্পোর্টস এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গ্যালারিতে আমার ছোট বন্ধুরা এবং খেলোয়াড় বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? ওই দিকের আওয়াজ পাচ্ছি না, সামনের আওয়াজ, কেমন আছো? ভালো। টায়ার্ড হয়ে গেছে না? সেই দুপুর থেকে বসে আছো, টায়ার্ড হয়ে গেছে না? আচ্ছা, বেশি লম্বা করবো না, তবে তোমাদের সাথে কথা বলার আগে আমি এই যে আমার সামনে দেখো মিডিয়ার ভাইরা এখানে আঙ্কেলরা আছে, এনাদের সাথে আমি কথা বলবো। আমি বক্তব্য শুরু করার আগেই আমি প্রথমে মিডিয়ার ভাইদের সাথে একটু কথা বলতে চাই, মিডিয়ার আঙ্কেলদের সাথে। মিডিয়ার ভাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্তৃপক্ষ অর্থাৎ এডিটর সাহেবরা আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে। এই যে একটা গেম আজকে হয়ে গেল, নতুন করে স্পোর্টস হয়ে গেল, যেটি আজকে ফাইনাল হলো, আজকে আমরা সব সময় দেখি যে পত্রিকা বা নিউজে বিভিন্ন বিষয় হাইলাইট করা হয় বা লিড নিউজ থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই যে আজকে যে ইভেন্টটা আপনারা দেখে গেলেন, এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার। এই ইভেন্টটা আজকের, এরা হচ্ছে এই যে যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যত নিউজই থাক আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা, আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আজকে আগামীকাল লিড করা হয়, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনারা কালকের বা রাত্রের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা জানি তোমাদের যে স্কুল কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, অনেক স্কুল হয়তো তোমাদের সঠিকভাবে বসার ব্যবস্থা নেই, অনেক স্কুলে হয়তো ফ্যান ঠিকভাবে নেই। আমরা কাজ করছি, তোমাদের এই সরকার কাজ করছে তোমাদের স্কুলগুলো যাতে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারি, কিন্তু আজকে এই নতুন করে স্পোর্টস ইভেন্টে তোমাদের কাছ থেকে আমি একটি কথা নিতে চাই। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের বের হবে যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? শুনতে পাই না, হাত তুলে তালে বুঝবো আমার সাথে তোমরা আছো। কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কাজ করতে চাও? হাত তুলে দেখে, গ্যালারিতে যারা বসে আছো, বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কারা নিজেকে গড়ে তুলবে? হাত তুলে দেখে, শুনতে পাচ্ছ কথা? ধন্যবাদ। এখন কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একই ভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে, শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের যারা, তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ, এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর পরিবেশে পারবে, তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে, দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, কেউ যদি পুকুর নদী নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে, যাতে সেখানে মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে বা মানুষ সেখানে বসতে পারে পুকুরের পাড়ে। আসো, এরপরে আরেকটি তোমাদের সহযোগিতা চাই আমার, আরেকটি তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে, প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ, আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীব জন্তু পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা, আমাকে এই হেল্পটা করবে, তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ। আর শেষ কথা হলো, আজকের বক্তব্যের শেষ কথা হলো, আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার, কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে বাংলাদেশ গড়ার কাজ। পারবে এগিয়ে নিয়ে যেতে? কে বন্ধুরা, কে বন্ধুরা পারবে? থ্যাংক ইউ। আজকে আর বক্তৃতা না, চলো, যারা আজকে জিতেছে তাদেরকে আমরা আজকে অভিনন্দন জানাবো। এই যারা জিতেছে, যারা খেলোয়াড় আছে, এদেরকে এই পর্যন্ত আসার জন্য তাদের পরিবারের বাবা মাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তাদের স্কুলের শিক্ষক যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন কোচবৃন্দ যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকটি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা যেই কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য ইনশাল্লাহ আপনারা পাবেন যখন আপনারা এই বাচ্চাগুলোকে দেখবেন আন্তর্জাতীয় এবং আন্তর্জাতিক রূপ অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সেদিন আমাদের সকলের ভুকটা আপনাদের সাথে, আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের সাথে আমাদের সকলের ভুকটা সেদিন ভরে উঠবে। আসুন, এই মাঠে আজকে আমাদের বাচ্চারা খেলা করেছে, এই মাঠে কেউ জিতেছে, কেউ এখনো জিততে পারে না, ইনশাল্লাহ আগামী দিনে তারা আবার প্রতিযোগিতা করবে। আসুন আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। সকলকে আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ভাষণ আমাদের ক্রীড়াঙ্গনের শিশু কিশোর ক্রীড়াবিদদের পথ চলায় দিক নির্দেশনা এবং চিরন্তন প্রেরণা হয়ে থাকবে, তাদের স্বপ্নের ডানায় নতুন পালক যুক্ত করবে।
0: উপস্থিত শুধুই অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে স্পোর্টস 2025 এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পালা। পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালিকা, এই ক্যাটাগরিতে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবে অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। প্রথমে যাবে অধরা ঐশী, অঞ্চল খুলনা, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি গ্রহণ করবে তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। তিশা আক্তার, অঞ্চল সিলেট, স্থান দ্বিতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি গ্রহণ করবে মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম। মারিয়া, অঞ্চল ঢাকা, স্থান প্রথম।
1: এরপর ক্যাটাগরি অ্যাথলেটিক্স 100 মিটার দৌড় বালক, মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ সুমন শেখ, অঞ্চল রাজশাহী, স্থান তৃতীয়। এরপর মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন জিয়াদ হাসান, অঞ্চল রংপুর, স্থান দ্বিতীয়। এবারে মেডেল ক্রেস্ট ও প্রাইজ মানি চেক গ্রহণ করবেন মোহাম্মদ জাকির হোসেন, অঞ্চল খুলনা, স্থান প্রথম।
0: এরপর পুরস্কার গ্রহণ করবেন মহিলা ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ ইতু বাফোফে। পুরস্কার গ্রহণ করবেন রেফারি সোহানা খাতুন বাফোফে। সোহানা খাতুনের পর প্রথম সহকারী রেফারি সুরভি আক্তার বাফোফে। সুরভি আক্তার, এরপর যাবেন দ্বিতীয় সহকারী রেফারি অর্জিতা রয় তুলি বাফোফে, অর্পিতা রয় তুলি। চতুর্থ রেফারি সুমাইয়া আফরিন শাহিন বাফোফে। পুরস্কার গ্রহণ করবেন সুমাইয়া আফরিন শাহিন।
1: এরপর পুরস্কার গ্রহণ করবেন পুরুষ ম্যাচ কমিশনার শাহাদাত হোসেন বাদল বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন রেফারি আসিফ মির বাফুফে। এরপর প্রথম সহকারী রেফারি আনিসুর রহমান বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় সহকারী রেফারি ইলিয়াস হোসেন বাফুফে। এরপর পুরস্কার গ্রহণ করবেন চতুর্থ রেফারি এহসানুল হক বাফুফে।

0: এরপর ফুটবল বালিকা ম্যান অব দ্য ফাইনাল স্মৃতি কিস্কু জার্সি নম্বর 9 রংপুর স্মৃতি কিস্কু ক্রেস ও প্রাইজ মানি গ্রহণ করবে এরপর ম্যান অব দ্য টুর্নামেন্ট মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ফারিয়া জার্সি নম্বর 17 অঞ্চল রাজশাহী মারিয়া পাঁচটি গোল করার কৃতিত্ব অর্জন করছে ফারিয়া পাঁচটি গোল করার কৃতিত্ব অর্জন করেছে এরপর দলগত রানার্স আপ বালিকা দলের খেলোয়াড় কোচ ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানান
1: মেডেল ও ক্রেস্ট গ্রহণ করছে লিমা বাস্কে শ্রীমতী নীলা শ্রীমতী বিজলি রানী মোসাম্মদ সুমাইয়া আক্তার মোসাম্মদ সাকিবা খাতুন মোসাম্মদ মিষ্টি মোসাম্মদ রুমি খাতুন মোসাম্মদ নুসরাত ইমরোজ পোশি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস ফারিয়া মোসাম্মদ তমালিকা আক্তার আখি মোসাম্মদ মিম মোসাম্মদ সুরভি আক্তার মোসাম্মদ আলেয়া খাতুন জিন্নাত মেহরুন মোসাম্মদ সুলতানা আক্তার রুসা বর্ণা উরাও সুবর্ণা পাহান মোসাম্মদ রাফিয়া সুলতানা

এবারে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি চেক গ্রহণের জন্য কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন ও অঞ্চল প্রধানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি।

এরপর দলগত চ্যাম্পিয়ন বালিকা রংপুর বিভাগের খেলোয়াড় কোচ ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

দলগত চ্যাম্পিয়ন রংপুর বিভাগের খেলোয়াড় কোচ ও ম্যানেজার অঞ্চল প্রধানগণ মেডেল ও প্রেস গ্রহণ করবে।

0: চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা এখন মেডেল নিতে আসছে মঞ্চে। প্রথমে বিপনা রানী, সঞ্জিদা রানী, মোসাম্মদ তন্নি আক্তার, রাশি রায়, মোসাম্মদ রূপবান বেগম, মোসাম্মদ আশরাফি আক্তার, মোসাম্মদ মার্জিক আক্তার জি মনি, লাবণী রানী অর্পণা, মোসাম্মদ জয়া আক্তার নীলা, মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, মোসাম্মদ মনি আক্তার, মোসাম্মদ মিতানুর, শ্রীমতী দিশা দাস, মোসাম্মদ সিনথিয়া হাসান, স্মৃতি কিসকু, মোসাম্মদ সুমাইয়া আক্তার, মোসাম্মদ শিমু আক্তার শাকিলা, মিথিলা মহন্ত, মোসাম্মদ রুমা আক্তার অতি এবং মোসাম্মদ
1: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি চেক বালিকা দলের কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন অঞ্চল প্রধানকে অনুরোধ জানাচ্ছি।

এরপর ক্যাটাগরি ফুটবল বালক দল ম্যান অফ দি ফাইনাল আরমান খান জিশান জার্সি নাম্বার 14 অঞ্চল সিলেট জিশান ক্রেস্টো প্রাইজ মানি গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে।

0: এরপর ম্যান অব দ্য টুর্নামেন্ট নাফিজুল জামান জিহাদ, জার্সি নম্বর 12, অঞ্চল সিলেট। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট প্রাইজ মানি গ্রহণ করবে। জিহাদ 3টি গোল করার কৃতিত্ব অর্জন করেছে। এরপর দলগত রানার্স আপ বালক দল, ময়মনসিংহ বিভাগ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।
1: প্রথমেই মেডেল ও ক্রেস্ট গ্রহণ করছে এএসএম ফাহিম, এরপর মাহমুদুল হাসান বাবু, তারপর আসবেন আহনাফ শাহরিয়ার বাটি, তানভীর আহমেদ রাফি, মোহাম্মদ অসীম মিয়া, শিহাব শেখ, শিহাব বিন আল শোভন, কাজী আবুল লতিফ আরিয়ান, মোহাম্মদ নোয়াইমিন তাসলিমুল নবীন, মোহাম্মদ জুনায়দ ইসলাম, সোয়াইদ ইসলাম জুয়েল, হাসিবুর রহমান পরান, রাতুল মোড়ল, মেহেদি হাসান, জুবায়ের রহমান, সাকিবুল হাসান, মোহাম্মদ হাসিবুল, মোহাম্মদ ইবনে সামিউন সামি, মোহাম্মদ নাসির উদ্দিন আল আমিন,
0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি চেক বালক দলের কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন অঞ্চল প্রধানকে আহ্বান জানাচ্ছে মঞ্চে। দলগত চ্যাম্পিয়ন বালক সিলেট বিভাগ দলের খেলোয়াড় মেডেল ও ক্রেস গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট বিভাগ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অঞ্চল প্রধানকে মেডেল ও ক্রেস্ট গ্রহণ করার জন্য একে একে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি।

চ্যাম্পিয়ন দল সিলেট বালক এবারে প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল গ্রহণ করবেন। প্রথমে আসে ফায়াজ আহমেদ, তারপরে আসবেন জিহাদুল ইসলাম জিহাদ, ফাহিম আহমদ নওশাদ, মোহাম্মদ সায়েম আহমেদ, ইমন আহমেদ শ্রাবণ, তাহমিদ আহমেদ, আব্দুল শহীদ, তৌফিক আহমেদ, হুসাইন আহমেদ, রাব্বি মিয়া, মোহাম্মদ রবিন আহমেদ, আরাফাত ইসলাম রাফি, নাফিজুজ্জামান জিহাদ, মোহাম্মদ জুনায়দ আহমেদ মুন্না, আরমান খান জিসার, মোহাম্মদ সাইফ আহমেদ, এরপর আসবেন মাহির সাজ্জাদ তাসির, সজীব আল মাহি, মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ সোহাগ মিয়া।

0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রাইজ মানি চেক গ্রহণের জন্য সিলেট বিভাগের বালক দলের কোচ ম্যানেজার ক্যাপ্টেন অঞ্চল প্রধানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও প্রাইজ মানি চেক গ্রহণ করবে কোচ ম্যানেজার ক্যাপ্টেন ও অঞ্চল প্রধান। পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
1: সুধীমণ্ডলী, পুরস্কার বিতরণের পর এবার স্মরণীয় মুহূর্ত ধরে রাখার পালা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নতুন করে স্পোর্টস 2025-26 বিজয়ীদের ফটো সেশন। এখন ক্যামেরা বন্দী হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক ছাপ উজ্জ্বল ভবিষ্যৎ।
0: প্রথমে ফুটবল বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। ফুটবল বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তারা ফটো সেশনে অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর ফুটবল বালক দল ফুটবল বালক চ্যাম্পিয়ন ও রানার্স দলকে রানার্স আপ দলকে ফটো সেশনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

0: মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছে বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
1: এরপর মঞ্চে আসছে ফুটবল বালক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য।

মণ্ডলী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে চ্যাম্পিয়ন ফুটবল বালক দল এবং রানার্স আপ দলের সদস্যরা। এরপরে রেডি থাকবে ক্রিকেট বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছে ক্রিকেট বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।
1: এরপর প্রস্তুত থাকবে ক্রিকেট বালক দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
0: সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিয়েছেন ক্রিকেট বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নেবে ক্রিকেট বালক দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়রা। তারা মঞ্চে একে একে উপস্থিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশন অংশগ্রহণ করার জন্য।
1: এরপর প্রস্তুত থাকবে কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

0: মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।
1: প্রস্তুত থাকবে কাবাডি বালক দল, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।

সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন কাবাডি বালিকা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যরা।

এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশ নিচ্ছে কাবাডি বালক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। প্রস্তুত থাকবে সাঁতার বালক ও বালিকা ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও স্থান অধিকারী।

এরপর মঞ্চে যাবে দাবা বালক ও বালিকা ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী।

শুধু মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সেশনে অংশগ্রহণ করছে দাদা বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত সেশনে অংশগ্রহণ করবেন ব্যাডমিন্টন বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। সম্মানিত সুধী মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছেন ব্যাডমিন্টন বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। এরপর মঞ্চে আসছে মার্শাল আর্ট কারাতে ও জুডো বালক ও বালিকা ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী।

সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে মার্শাল আর্ট, কারাতে, বালক ও বালিকা ইভেন্টের সদস্যরা। এরপর মঞ্চে আসবে মার্শাল আর্ট, তায়কান্দো ও উশু, বালক ও বালিকা ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী সহ অন্যান্য সদস্যরা।

এরপর অ্যাথলেটিক্স বালক ও বালিকায় গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করবে। ফটো সেশনে অংশগ্রহণ করবে অ্যাথলেটিক্সে বালক ও বালিকা দলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী।

0: সুধীমণ্ডলী, ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে আজকের এই আনন্দঘন সফল আয়োজনের। নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শকদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে স্বপ্নের পথে বিজয়ের সাথে আমাদের শিক্ষার্থী ছোট্ট বন্ধুদের পৌঁছে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল যে নতুন করে স্পোর্টস 2025-2026 জাতীয় পর্যায়ে তার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হলো। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তব্য ভাষণ প্রদান করলেন এবং শিক্ষার্থী যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রায় 1,70,000 শিক্ষার্থীর অংশগ্রহণে যে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়েছিল আজ প্রায় এই স্টেডিয়ামে, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে 1,700 জন কর্মকর্তা সহ ক্রীড়াবিদ সহ আজ তার পরিসমাপ্তি ঘটল এবং কিছু আশার বাণী আমরা শুনলাম, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তেমনিভাবে দেখতে পেলাম এখানকার চৌকস খেলোয়াড় যারা ভবিষ্যৎ গড়ে তুলবে বাংলাদেশে তাদের চমক আমরা দেখলাম এবং আমরাও আশা করছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই ক্রীড়াবিদরাই, যারা একদিন বাংলাদেশের পতাকা নিয়ে যাবে মহাবিশ্বে মহাকালে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে যাব জাতীয় বেতার ভবন স্টুডিওতে। যাবার আগে বলে যাই, আজকের এই অনুষ্ঠানে সরাসরি ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ে ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার এবং আজকের এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমরা নতুন আমরা করি স্পোর্টস 2025-2026 সমাপনী অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
2: এতক্ষণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
3: নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে। প্রিয় শ্রোতা, আপনারা এখন রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে তানিয়া সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় আতাউর রহমান গাজী ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল।

এবার আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ বেহেশত হতে।

বেহেস্ত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, অর্থ বিভব

দুঃখ শোকে জোরে মরি, দুঃখ শোকে জোরে মরি, পরাণ কাঁদে শান্তিহীন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজি রহবতা।

উমিদে পাকজাত, চাঁদ সিতারা হয় না সুমার,

0: তোমার কাছে।
1: প্রিয় শ্রোতা, কাজী নজরুল ইসলামের লেখা নাতি রাসুলটি প্রথমে শুনলেন ইয়াকুব আলী খানের কণ্ঠে, এবং তারপরই কবি ফারুক আহমেদের লেখা হামদ শুনলেন আলাউদ্দিন আহমেদের কণ্ঠে। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাতে বদলা চাইবে আল্লাহ তাকে আখিরাতে সওয়াব দান করবেন এবং দুনিয়াতেও দেবেন। আল্লাহ অতি শীঘ্র শুকর গুজার বান্দাদেরকে বদলা দিবেন, অর্থাৎ ওইসব লোককে অতি শীঘ্রই বদলা দেওয়া হবে যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 140। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: الذين رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা আল বাকারাহ আয়াত 153। সকালবেলা কুরআন শরীফের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাত পড়া হতে উত্তম, আর এলেমের একটি অধ্যায় শিক্ষা করা, চাই তার উপর আমল করা হোক বা না হোক, 1000 রাকাত নফল সালাত পড়া হতে উত্তম। কারো কাছে এলেমের কোনো কথা জিজ্ঞাসা করা হয় আর সে তা জানা সত্ত্বেও গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, অভাব কখনো তাকে স্পর্শ করবে না। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, নার্গিস পারভিনের কণ্ঠে এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, গীতিকার মুন্সী ওয়াদুদ।

0: মুন্সী ওয়াদুদের সাজানো কথায় দেশাত্মবোধক গানটি শুনলেন নার্গিস পারভিনের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, বর্ষাকাল চলছে আর এই সময়টি বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমাদের পরিবেশ এবং জীবন বাঁচাতে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। বাড়িঘর, বসত ভিটা এবং রাস্তার পাশে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করি। আজকের এই ছোট চারা গাছটি আগামী দিনে আমাদের জন্য অনেক বিপদের আশ্রয় হয়ে দাঁড়াতে পারে, তাই আসুন আমরা বৃক্ষরোপণে গুরুত্ব দেই। প্রিয় শ্রোতা, শুধু গাছ লাগালেই হবে না, পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আমাদের নজর দিতে হবে। বাংলাদেশ বেতার খুলনা, অল্প কিছুক্ষণের মধ্যে স্থানীয় খবর শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। বাল্যবিবাহ প্রতিরোধ সহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ খুলনা বয়রা হাজি ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে সম্মান ও ক্রেস্ট প্রদান করা হয়। খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সহসভাপতি, আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা আজ পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরা চালান, সীমান্তের অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া সহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা করা হয়। এছাড়া জেলায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন। আজ বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি, কার্যনির্বাহী সদস্য ও ইউনিট লেভেল অফিসার সহ ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এক বৃক্ষমেলা আজ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকির হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সহ নার্সারি মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 30টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। কুষ্টিয়া জেলা পরিষদের সভাপক্ষে আজ 18টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে 13,90,000 টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে আজ 1,000 কৃষকের মধ্যে ধানের বীজ ও সার এবং 3,000 কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। খুলনার একটি আদালত এক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে খালাস দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চার আদালতের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম আজ এ রায় দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রার সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়োহাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।
0: এতক্ষণ স্থানীয় খবর শুনলেন বাংলায়। প্রিয় শ্রোতা, এখন বর্ষাকাল চলছে আর আমরা যেটি বলছিলাম যে এটি হল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তবে গাছ লাগিয়েই কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয়। গাছের আশপাশে কিংবা আমাদের বাড়ির আশপাশে যেন এই বর্ষাকালে পরিষ্কার পানি ৩ দিনের বেশি আবদ্ধ অবস্থায় না থাকে, সেদিকে লক্ষ্য রাখা বিশেষ জরুরি। কারণ এই ধরনের পানিতেই এডিস মশার লার্ভার জন্ম হয়, যা ডেঙ্গুর জন্য কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গু অত্যন্ত ভয়ানক প্রাণঘাতী একটি রোগ। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রের আয়োজনে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: সবাই চলে আসে,
5: চলেও আসছো। আজকে বেশ সারাদিন একটু রোদ রোদ ছিল, ওতে বৃষ্টিটাও কমে আসছে,
3: মোটামুটি বৃষ্টি কমে আসছে।
5: আমাদের মাঠগুলো এখন কাজের খুবই উপযোগী।
3: মাস্টার ভাই, এই যে এখন হচ্ছে কি, ওই যে বৃষ্টির মাঠে থেকে বৃষ্টির পানি যে কমতেছে, এখন কিছু ফসলের পরিচর্যা সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করা দরকার।
5: ঠিক, বিশেষ করে নালা বা ড্রেন পরিষ্কার করে জমি থাকা পানিটা বের করে দিতে হবে। তারপরে বৃষ্টিতে যে হেলে পড়া কিছু গাছ আছে সেগুলো বা খুঁটির সাহায্যে সোজা করে বেঁধে দিতে হবে।
3: যে সমস্ত গাছের গোড়ার মধ্যে এখনো পানি জমে আছে সেগুলি সরাই দেওয়ার ব্যবস্থা করতে হবে।
5: বৃষ্টি ছত্রাক জনিত রোগের কিন্তু ঝুঁকিটা বাড়ে।
6: হ্যাঁ, না বুঝলে অফিসারের কাছে জিগান লাগবে।
5: হ্যাঁ, তারপরে সার ব্যবস্থাপনা, জমি ভারী বৃষ্টিতে অনেক সারি ধুয়ে গেছে না, তো সেই কারণে পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের যে কাজটা করার দরকার, সেটা যে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এই কাজগুলোই কিন্তু এখন বেশি করে দরকার।
6: তার মানে ভাইজান, নিজের ক্ষেতের দিকে নজর দেওয়ানি লাগবে।
5: একদম তাই, নিজের ক্ষেতের দিকে নিজে যদি নজর না দিই তাহলে আমি সেই ফসলটা পাবো না যেটা আমার আশা। হ্যাঁ, যেটা আমার আশা ছিল সেটা পাবো না। আচ্ছা, আজকে চলো যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ। বিষয়টা তোমাদের খুব ভালো লাগবে। একটি প্রামাণ্য অনুষ্ঠান, এটি তৈরি করেছেন মৃন্ময় মণ্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার, তিনি তৈরি করে এনেছেন এটা। চলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি।
6: আচ্ছা,
5: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ।
6: আচ্ছা শুনি।
7: এই
4: বাংলাদেশের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ হলো মাছ। মাছ শুধু একটি খাদ্য নয়, এটি বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সমাজের প্রতিচ্ছবি। মাছের উৎপাদন এবং মৎস্য চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে হাজার হাজার মানুষ জীবিকা অর্জন করে। মাছের স্বাস্থ্যগুণ এবং পুষ্টির উপকারিতা এটিকে একটি অপরিহার্য খাদ্য উপাদানে পরিণত করেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সাদা সোনা খ্যাত চিংড়ির চাষের উৎপাদন প্রক্রিয়া একটি পুরনো ঐতিহ্য, কিন্তু গত কয়েক দশকে এটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। দেশের জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ চিংড়ির জন্য উপযুক্ত। এখানে চাষ করা চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে বর্তমানে উচ্চ উৎপাদন নিশ্চয়তার জন্য আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ তেমনই একটি চিংড়ি চাষের আধুনিক পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ বিষয়ে চলুন শুনে আসি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
7: মৎস্য অধিদপ্তর আধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষটা প্রবর্তন করা হয়েছে। মানসম্মত এবং চিংড়ির উৎপাদন যাতে বেশি হয় আর কি, বৃদ্ধি পায়, সেই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে। তো আমাদের এই প্রকল্পের আওতায় চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করছি, বিভিন্ন ধরনের গ্রান্ট দিয়েছি, ক্লাস্টার গঠন করে দিয়েছি, সব নানান কার্যক্রম গ্রহণ করেছি। তো আমাদের প্রাথমিক যে কাজটা, এইটা হচ্ছে চাষিরা এখানে 20-30 জন থাকবেন আর কি, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঘের থাকবে, এবং তাদেরকে আমাদের এই প্রকল্পের শর্ত অনুযায়ী ঘেরগুলো গভীর করে দিতে হবে এবং পাড় চওড়া করতে হবে। সেই শর্তগুলো যখন তারা পূরণ করবে, পরে সেগুলো বিবেচনা করে বিভিন্ন ধাপে এগুলো কিন্তু পরে সুপারিশ করা হয়, তখন সেই ক্লাস্টারগুলো কিন্তু গ্র্যান্ট পাওয়ার জন্য বিবেচিত হয় এবং তারা বিভিন্ন ধরনের সহায়তা পাবে, উপকরণ পাবে, প্রশিক্ষণ পাবে। যে আমাদের আগে চিংড়ি উৎপাদন কিন্তু বেশি ছিল না, কিন্তু উৎপাদন যাতে পূর্বের তুলনায় বেসলাইন থেকে 2-3 গুণ বেশি হয়, সেটাই আমাদের লক্ষ্যমাত্রা।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাংনী সরকারপাড়া 1 ক্লাস্টার। এই ক্লাস্টার পদ্ধতিতে মিশ্র চাষ করা হয়, মূলত গলদা চিংড়ি চাষ করা হয় এখানে, এবং চাষি ভাইয়েরা রয়েছে এখানে, তাদের সাথে আমরা এখন কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি যে এখানে আসলে কি কি মাছ চাষ করছেন আপনারা?
8: এখানে চাষ করতেছি গলদা কাপ মিশ্র ক্লাস্টার ভিত্তিক। এখানে 26 জন চাষি একত্রে পাড় বান্দার থেকে 5 ফিট এবং ঢাল 9 ফিট করে দিয়ে, এবং আমরা এই যুদ্ধে বন্যা ক্ষতিগ্রস্ত আমরা হয় নাই। তো হয়তো আমরা আশাবাদী যে পূর্বে যে চাষবাস করে যে মাছ আহরণ করে যে টাকা সুফল হয়েছে, তাতে আমরা বেশি আশাবাদী যে আমরা এতে লাভবান হব। হয়তো 3 মাস হয়েছে, তো তাতে যে আমরা গরব দেখতেছি, তাতে আমরা হয়তো অনেক লাভবান হব।
4: এই পদ্ধতিতে কি আগের পদ্ধতিতে যে চিংড়ি চাষ করতেন তার চেয়ে কি মানে খরচ কম লাগছে?
8: খরচ একটু বেশি, কিন্তু আমরা তার তুলনায় আমরা আশাবাদী যে উৎপাদন বৃদ্ধি হবে, সেই আমরা আশাবাদী আছি।
4: এখন এই চাষ পদ্ধতিতে আপনারা বছরের কোন সময়তে চিংড়ির পোনাটা ছাড়েন?
8: মানে মে মাসের দিকে আমরা পোনা ছাড়ি। তো সরকারি পদ্ধতি অনুযায়ী আমরা তো একটু এবার পিছনে ছাড়ছি। তো আমরা যে পদ্ধতি শিখছি, এই পদ্ধতিতে হয়তো আগামীতে আমরা এই মে মাসে ছাড়লে আমরা এই সময় মাছ বিক্রি করতে পারবো, আহরণ করতে পারবো।
4: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি জয়ঢেকি বাজার মোল্লাহাট বাগেরহাটে। আমরা এখানে কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে, যিনি একজন চিংড়ি ব্যবসায়ী। কি কি জাতের চিংড়ি এই বাজারে বেশি বিক্রি হয়? গলদাই বেশি। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করার পরে চিংড়ির কি উৎপাদন বেড়েছে?
9: ক্লাস্টার পদ্ধতিতে আমরা এবছরে নতুন, তাতে মোটামুটি আশা অনুরূপ ভালোই দেখছি।
4: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে কি চাষিরা লাভবান হচ্ছে?
9: আগে তো 1 গুণ বা 2 গুণ হতো, এখন 7-8 গুণ হয় অনেক ক্ষেত্রে।
4: এখান থেকে যে চিংড়িগুলো আসে, সেই চিংড়িগুলো কি শুধুমাত্র এই এলাকায় বিক্রি হয় নাকি দেশের অন্য জায়গায় চলে যায়?
9: মাছগুলো বাংলাদেশ সহ ইউরোপের মতো দেশেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়।
4: ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ নিয়ে মৎস্য অধিদপ্তরের নেয়া আরো কিছু উদ্যোগ সম্পর্কে শুনবো বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সালামের কাছ থেকে।
7: বাগেরহাটের মোল্লাহাটে আমরা করেছি গলদা চিংড়ি চাষ, সাথে কার্ভ জাতীয় অন্যান্য মাছ আছে। তো এটা নির্ভর করে ওখানকার যে পানি আছে বা ওখানকার যে মাটি আছে, ওখানকার যে পরিবেশ আছে, ওখানে যে চিংড়িটা চাষ করা যাবে মূলত সেটাই আমরা নির্বাচন করি। তো আমাদের এখানে গলদা হচ্ছে, অন্যান্য জেলাতে উপজেলায় কিন্তু বাগদা হচ্ছে। যে মিষ্ট চাষের মধ্যে রুই, কাতলা, মৃগেল, সরপুটি বা অন্যান্য কার্প জাতীয় যে মাছগুলো আছে সেগুলো আমরা ক্লাস্টারে ঘেরগুলোতে দিচ্ছি বা চাষিরা দিচ্ছে। এখানে আমরা চিংড়িকে যে খাবারটা দিচ্ছি, অনেক সময় সেই খাবারের কিছু অতিরিক্ত অংশ থেকে যায়, তখন কিন্তু সেই কার্প জাতীয় মাছটা যখন সেই খাবারগুলো খাচ্ছে তখন কিন্তু পানির পরিবেশটা ভালো থাকছে এবং পানির যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি চাষি চিংড়ির পাশাপাশি কার্প জাতীয় মাছটাও কিন্তু বাড়তি ফসল হিসাবে পাচ্ছে। আমরা এখানে সব ধাপগুলো মেনটেন করে কিন্তু চিংড়ি চাষ করছে। আগে যেহেতু চাষিরা ঠিকমতো খাবারে দিত না, পরিচর্যা করতো না, এখন ক্লাস্টার বদলে চাষের কারণে চাষিরা প্রত্যেক দিন নিয়ম করে সকাল দুপুর সন্ধ্যায় খাবারগুলো দিচ্ছে। তো চিংড়ির তাদের যে উৎপাদন, তাদের যে সময়টা নির্ধারণ করা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত যে উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছে। ঘেরগুলো চারিপাশে কিন্তু ব্লু নেট দিয়ে কিন্তু ঘিরে দিচ্ছে, যেটাকে জৈব নিরাপত্তা বলে। তো এটাতে করলে কী হবে, বাইরে থেকে রোগ জীবাণুর সংক্রমণ একেবারেই কম হবে, অন্যান্য ক্ষতিকারক প্রাণী আছে, সাপ ব্যাং আছে, সেগুলো কিন্তু ঘেরের মধ্যে আসতে পারবে না।
4: বন্যা জলোচ্ছ্বাস এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয় সেখান থেকে ক্লাস্টার পদ্ধতির চাষটা কতটুকু নিরাপদ?
7: সম্প্রতি যে অতিবৃষ্টি হলো বা যে বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন অঞ্চলে, খুলনা বাগেরহাট সাতক্ষীরাতে কিন্তু অতিবৃষ্টি হয়েছিল, তো আমাদের যে ক্লাস্টারগুলো গঠন করা হয়েছে সেখানে কিন্তু পূর্বে থেকেই কিন্তু গভীরতা বৃদ্ধি করা হয়েছে এবং পাড়গুলো চওড়া করা হয়েছে। মাঠ পর্যায়ে গিয়েছি, দেখেছি যে আসলে আমাদের এই ক্লাস্টারে ঘেরগুলো কিন্তু সেভাবে ভেসে যায় নাই এবং চারিদিকে নেট দিয়ে ঘিরে থাকার কারণে কিন্তু মাছ বা চিংড়ি কিন্তু ভেসে যেতে পারেনি। তো সেক্ষেত্রে কিন্তু চাষিরা নিজেরাই বলেছে যে তারা কিন্তু পূর্বের বছরের তুলনায় বা এই দুর্যোগ কিন্তু তারা তেমন একটা ক্ষতির মধ্যে পড়েনি।
4: বাংলাদেশের চিংড়ি চাষ শুধু অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিংড়ি চাষ বাংলাদেশের অর্থনীতি ও কৃষিখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিংড়ি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর জন্য সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি, প্রশিক্ষণ ও টেকসই চাষ পদ্ধতির দিকে মনোযোগ দিচ্ছে। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এই খাতকে আরও ফলপ্রসূ করা সম্ভব।
5: তাহলে আমরা শুনলাম যেটা, এই যে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ, চিংড়ি চাষ, এই যে কত রকমের গবেষণা চলতেছে আমাদের এই চিংড়ি মাছটাকে আমরা নিজেদের ব্যবহারের জন্য এবং বিদেশে
6: রপ্তানি করার
5: জন্য
10: বৈদেশিক মুদ্রা অর্জন,
5: অনেক রকমের কাজ হচ্ছে সেখানে। খুব ভালো লাগলো শুনে। তো ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ এই প্রামাণ্য অনুষ্ঠানটি তৈরি করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। তাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জানি নাকি আগামীকাল 28 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের এই অনুষ্ঠানে, অর্থাৎ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। তো প্রিয় শ্রোতা, এই বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করা যাবে। আমি কি আবারও বলবো, আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ এই বিষয় নিয়ে হবে। আর টেলিফোন নম্বর তো বলেই দিয়েছি 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে টেলিফোন করা যাবে। তো এখন তো গানের সময় হলো নাকি?
3: গান হইলে তো মন্দ হয় না।
5: তো গান শুনি আমরা, কৃষক ভাইদের নিয়ে গান, ভালো লাগবে। গেয়েছেন মরিয়াম বেগম মারিয়া এবং এম আর হাসান। গানটি লিখেছেন রফিকুল ইসলাম ইরফান আর সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। চল আমরা শুনি।

0: শুনলে তো গানটা
1: ভালো লাগছে,
2: কিশোর ভাই আর কিশানি বোন,
1: ওই ছড়া ভাইয়ের বোন, হ্যাঁ আরো ভালো লাগছে ছড়া ভাই তো ভাই, আবার একটু ছড়া টড়ালে আবার পরে
0: এই সময়টায় বন্যার পানি যখন নেমে গেছে বা নেমে যাচ্ছে অনেক জায়গায় নেমে গেছে, তো এই সময়টায় কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার ফলে যে কোনো সময় কিন্তু ওদের মারাত্মক রোগ হতে পারে। তো গবাদি পশু এবং হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতায় টিকা প্রদান করতে হবে, এটা কিন্তু খুব দরকার।
2: হ্যাঁ ভাই ঠিকই,
0: আর গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ বা সেবার জন্যে অধিদপ্তরের কল সেন্টারের ফোন করা যেতে পারে। সেই কল সেন্টারের নাম্বার কত? 16358।
3: আরেকবার কও ভাই,
0: 16358। এখানে ফোন করে গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো সমস্যা হলে
2: আলোচনা করুন যায়,
0: সেখান থেকে একটা পরামর্শ পাওয়া যেতে পারে।
2: আর মাস্টার ভাই, ওই যে যদি মরে যায় দুই একটা হাঁস মুরগি,
0: সবাই লাগাচ্ছে, এটা আমাদের একটা যেন পবিত্র দায়িত্ব প্রত্যেক ঘরে ঘরে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা শুনবো বসত বাড়িতে কৃষি বনায়ন, আর এ বিষয় নিয়ে এখন বলবেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমরা চলো শুনি বসত বাড়িতে কৃষি বনায়ন।
2: আচ্ছা শুনি।
4: বসত বাড়ির কৃষি বনায়ন হলো কৃষি বনায়ন একটি ধারা, যেখানে বসত বাড়ির নির্দিষ্ট ভূখণ্ডে বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, শোভা বর্ধনকারী বৃক্ষ এবং অন্যান্য যেসব বৃক্ষ, ফসল বৃক্ষ, বৃক্ষ জাতীয় ফসল, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য ইত্যাদি সমন্বয়ে সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, যা কৃষি বনায়নের সবচেয়ে বৈশিষ্ট্য মণ্ডিত প্রাচীন উদাহরণ। এটি আবার জীবন নির্বাহ কৃষি বনায়ন ধারাও বটে। এ ধারার মূল লক্ষ্য হতে পারে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। সাধারণত ক্ষুদ্র ও দরিদ্র বা স্বল্প সামর্থ্যযুক্ত পরিবারগুলো পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধারা হতে বেশি উপকৃত হতে পারে। কৃষি বনায়ন সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, বৃক্ষ ও অন্যান্য বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ, মৌসুমী অথবা একবর্ষজীবী কৃষিজাত উদ্ভিদ ফসল, পশুপাখি ও মৎস্য। এই তিনটি উপাদানের সবকটি অথবা যে কোনো দুটি উপাদানের সংমিশ্রণের সমন্বয়ে একটি কৃষি বনায়ন ধারা গড়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে যে কোনো কৃষি বনায়ন ধারার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বৃক্ষ বা কাষ্ঠল, বহু বর্ষজীবী উদ্ভিদ যা বহুবিধ ব্যবহারযোগ্য। একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারার গঠন, প্রায় প্রতিটি বসতবাড়িতে কৃষি বনায়নের অস্তিত্ব থাকলেও সাধারণত পরিকল্পনার যথাযথ পরিকল্পনার অভাবে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না, ফলে ধারণাটি পুরনো হলেও মানুষ এটি নিয়ে খুব একটা ভাবে না। অথচ পরিকল্পনা মাফিক যদি বসতবাড়িতে কৃষি বনায়নের মাধ্যমে একটি পরিবারের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব, একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারা গড়ে তোলার জন্য যে সমস্ত দিক বিবেচনায় রাখতে হবে তা হল বসতবাড়ির চারিপাশে সীমানায় বেড়া হিসেবে মান্দার, ভেরেন্ডা, পলাশ, জিগা এসব উদ্ভিদ ব্যবহার করা যেতে পারে। বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করতে হবে, বসতবাড়ির আঙ্গিনায় ফাঁকা স্থানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, পেঁপে, নিম, বহেরা, হরিতকি, তুলসী, সজিনা, নারিকেল, সুপারি, বকুল এসব গাছ রোপণ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পুকুর থাকলে সেখানে বিভিন্ন ধরনের মাছের চাষ করতে হবে। পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ যেমন নারিকেল, সুপারি, ইপিলিপিল, মেহগনি, খেজুর, কড়াই এসব চাষ করতে হবে, এতে গরমের সময় মাছের উপকার হয়। এখানে বেশি শিকড় বিশিষ্ট গাছ লাগালে পুকুরের পাড়ের মাটি ভাঙবে না। বিভিন্ন ছায়া সহ্যকারী উদ্ভিদ যেমন আদা, হলুদ এসব দুই বৃক্ষের মাঝখানে লাগানো যেতে পারে। বসতবাড়িতে যতটুকু সম্ভব গবাদি পশু যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, গরু, ছাগল, মৌমাছি এসব পালন করতে হবে। সর্বোপরি স্থান, অবস্থান, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সামর্থ্য, সহজ প্রাপ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করে বসতবাড়ির কৃষি বনায়ন ধারার উপাদানগুলো নির্বাচন করতে হবে এবং যথাযথ নিয়মে এর পরিচর্যা করতে হবে। এদেশের অধিকাংশ জনগণই কিন্তু অনেক গরিব, অনেকের শুধু বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। অথচ এদেশের গ্রামাঞ্চলের বসত বাড়িগুলো হচ্ছে সনাতন কৃষি বনায়ন ধারা তথা বহুমুখী উৎপাদন ব্যবস্থার একটি প্রাচীন উদাহরণ। কৃষাণ কৃষাণীরা বহু পূর্বকাল থেকে একই আঙিনায় নিজেরা বসবাস করা ছাড়াও শাকসবজি চাষ, গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালন, মাছ চাষ, হরেক রকম ফলের চাষ, বনজ শোভাবর্ধনকারী গাছপালা একই সঙ্গে উৎপাদন এবং পালন করে আসছেন। বাংলাদেশের বসত বাড়ি বাগান থেকে অধিকাংশ ফল, কাঠ, জ্বালানি, পশুখাদ্য এসব উৎপাদন এবং সংগ্রহ করা হয়ে থাকে। দেখা গেছে আমাদের দেশের গ্রামাঞ্চলে গৃহস্থালী জ্বালানির প্রায় 80% কিন্তু বসত বাড়ি এবং পাশের জমি থেকে আসছে। সুতরাং সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ঘাটতি থাকায় বসত বাড়ি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ফলন তেমন আশাব্যঞ্জক নয়। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ বসত বাড়ি এখনও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ব্যবহার করা হয়ে থাকে। ভৌত অবস্থান, কৃষকদের আর্থসামাজিক অবস্থা, সম্পদ ভিত্তিক ইত্যাদি বিবেচনায় রেখে কৃষি বনায়ন তথা একটি সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেটি হবে আগামী শতকের প্রধান অবলম্বন, যা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বহু বছর ধরে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যদের যোগান দিবে। এছাড়াও গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মাটি ক্ষয় রোধ করে, ঝড় বাতাস থেকে ঘরবাড়িকে রক্ষা করে। কৃষি বনায়ন আয়ের একটি কিন্তু ভালো উৎস হতে পারে। তাই সুপরিকল্পিতভাবে কৃষি বনায়ন ধারা অনুসরণ করে বসত বাড়ির আঙ্গিনা ও তার চারিপাশের জমি থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল, শাকসবজি, ফল, কাঠ, জ্বালানি, পশু খাদ্য, মাছ, মাংস, ডিম এসব উৎপাদন করা একান্তই প্রয়োজন। এজন্য দ্রুত বর্ধনশীল ফলজ এবং বনজ বৃক্ষের সমন্বয়ে একটি বহুমুখী ব্যবহারযোগ্য বসত বাড়ি বাগান গড়ে তোলা যেতে পারে।
0: শুনছিলাম বসত বাড়িতে কৃষি বনায়ন, আর বলছিলেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন। আর এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের আসর। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তা চলো আমরা আজকে।
2: আচ্ছা,
3: চলো।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনাও। অনুষ্ঠান উপস্থাপনায় লায়লা পারভিন কিয়া, হাসিনা পারভিন, শামিমা নাসরিন, মোহাম্মদ মহসিন মিয়া ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবা।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দুরবারে।
1: দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী সোমনুর মনির কোনাল, কথা লিখেছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু।

এবারে শোনাব আধুনিক গান। গানটি সুরকার মিল্টন খন্দকার, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান গিয়েছেন। এ বুকেও মন ছিল, যাওনি কখনো তারে জানতে, এমন একটি গান।

বিশ্বনানী ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। শিল্পী অদিতি মহসেন।

বিয়েসেনানী ভাই বোনেরা, দুবারে আজ আপনারা শুনছেন পাঁচ মিশালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব ছায়াছবির গান, ছায়াছবি মায়া, শিল্পী আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার।

প্রিয় শ্রোতা, দুবার আপনারা শুনছেন ঝিলমিল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নগর বাউল ব্যান্ডের পরিবেশনায় গান, শিল্পী জেমস।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময়ের হাত ধরে দুর্বারের একেবারে শেষ প্রান্তে আমরা কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শেষ কথায় জানিয়ে যাই, আজকের দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমরা কজন। আমি মোহাম্মদ মহসিন মিয়া,
0: আমি হাসিনা পারভিন,
2: আমি শামিমা নাসরিন
3: এবং আমি লায়লা পারভিন কেয়া।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মুনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। নতুন করে স্পোর্ট 2025-26 জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। এর আগে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু কিশোরদের অভিবাদনের জবাব দেন। তারেক রহমান শিশু কিশোরদের কাছ থেকে কৌশল বিনিময় করেন এবং হাত মেলান। এ সময় উপস্থিত স্কুল শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে। সমাপনী দিনে ফুটবল ইভেন্টে বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। বালক বিভাগের ফাইনালে সিলেট 2-0 গড়ে ময়মনসিংহ অঞ্চলকে এবং বালিকা বিভাগের ফাইনালে রংপুর 4-0 গড়ে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। এছাড়া বালকদের 100 মিটার স্প্রিন্টে খুলনা অঞ্চলে জাকির চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে ঢাকা অঞ্চলে মারিয়া চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য, গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনীর মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2025-26 প্রথম আসরে যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে আজ দিলকুশা স্পোর্টিং ক্লাব ও যাত্রাবাড়ি ঝটিকা সংসদ ফুটবল দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে উভয় দলকে মাঠ ছাড়তে হয়। তার উদয় প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান গতকালের প্রথম ইনিংসে 3 উইকেটে 199 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 311 রান করে। পাকিস্তানের মহম্মদ আলী 4টি এবং মোহাম্মদ আব্বাস 3টি উইকেট লাভ করেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় চতুর্থ দিনে খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে ভারত। গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 192 রান করে। জবাবে জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 157 রান করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগের মাসের প্রথম সপ্তাহে 2 দফায় অস্ট্রেলিয়া সফর করবে। 1 আগস্ট প্রথম দফায় এবং 3 আগস্ট দ্বিতীয় দফায় যাবে অস্ট্রেলিয়ায়। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এদিকে টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্য দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়ত্তাধীন সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ফুটবল দল গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতা দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম 2 ম্যাচ ব্রিডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি 3 ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্টে বেলফাস্টে অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাজ সুলতানা জ্যোতি। জাপানের আইসি নগোয়ায় 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি রইল সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। জীবনকে সুপথে পরিচালিত করতে আমাদের পরিশ্রম করতে হয়। নিজস্ব কাজের প্রতি আস্থা, একাগ্রতা, অধ্যবসায় পারে জীবনের সাফল্য আনতে। যখন সবাই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়, তখন সকলের জীবনে আসে প্রশান্তি। আর সংসার, পরিবার পরিজন নিয়ে তখনই তারা রচনা করেন সুখী সংসার, যেখানে থাকে না দৈন্যতা, হীনতা, দুঃখ, কষ্ট, ক্লেশ, ক্লান্তি। পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে সংসার ছোট রাখতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সকলের এগিয়ে আসতে হবে। এই শুভকামনায় শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানটি।

0: ছোট সংসার মানেই সুখী সংসার, আর সুখী সংসার রচনা করতে হবে প্রতিটি নব দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে। প্রিয় শ্রোতা, প্রতিটি নব দম্পতিকে জীবনের শুরুতেই আলাপ আলোচনার মাধ্যমে সংসারে সুখ ও শান্তির জন্য পরিবার ছোট রাখতে হবে। সন্তান ধীরে ধীরে বড় হলে তাকে কোনোভাবেই বাল্য বিবাহ দেয়া যাবে না। বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন থাকতে হবে। নারী নির্যাতন বন্ধে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে শুনবেন গুণীজনের কথা। সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ছোট পরিবার গঠন, বাল্য বিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত, এই সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা। চলুন শুনি গুণীজনের কথা পর্বটি।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথা নিয়মিত যারা যুক্ত থাকেন, যারা আমাদের সাথে সবসময় সাথে থাকা জানান দেন, আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে সবসময় একজন গুণী মানুষ, প্রিয় মানুষ, নন্দিত একজন মানুষ সবসময় থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজও একজন নন্দিত এবং আমাদের সকলের অনেক প্রিয় একজন মানুষ আছেন স্টুডিওতে এই মুহূর্তে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং কম্পোজার শুভ্রদেব। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ,
1: খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। তো একদম শুরুর জায়গাটা যেতে চাই, কারণ আমরা জানি যে 1978 সালে আপনি বাংলাদেশ টেলিভিশনে যে নতুন করে অনুষ্ঠান এবং সেখানে আপনি সঙ্গীতে প্রেসিডেন্ট পদক পেয়েছিলেন, এবং তারপর যে 80 দশক থেকে যে আপনার শুরু, তো সেই যাত্রাটা একটু জানতে চাই আসলে।
2: ওটা ছিল জাতীয় শিশু পুরস্কার পেয়েছিলাম তবলাতে, অ্যাকচুয়ালি।
1: আচ্ছা,
2: তবলাতে মিউজিকে দেন আমাকে, আমার গান শুনে আবার ওইখানের যারা ফার্স্ট হয়েছিল তাদের একটা কোরাস গান হয়, সেখানে আমাকেও ইনক্লুড করা হয়। ওইভাবেই শুরু। পরবর্তীকালে আমি ক্লাস 8 যখন পড়ি তখন একটা সিলেটে, আমি সিলেটের, যেহেতু সিলেটে বর্ন, সিলেটের একটা ব্যান্ড সমস্যার, ওইখানে আমার আমি ব্যান্ডের লিড ভোকালিস্ট হই।
1: আচ্ছা,
2: ওইভাবে শুরু। দেন তো এই যে 84 আমার হেমিলনের বাঁশিওয়ালা রিলিজ পায়।
1: আচ্ছা, এই যে সিলেটে যে জন্ম, সিলেট থেকে বেড়ে ওঠা ওখানেই, এবং ওই জায়গার কোন স্মৃতি এই মুহূর্তে একদম ছোটবেলায় যেখানে যার কাছে আপনি সঙ্গীত শিক্ষাটা শুরু করেন বা কিছু?
2: আমি সঙ্গীত শিক্ষা অ্যাকচুয়ালি সিলেটে 2.5 বছর বয়সে আমি প্রথম স্টেজে আমার বড় বোনের সাথে তবলা বাজাই। এটা আমি জন্মের পর থেকে ঢোল তবলা বাজাতে,
1: মানে
2: বাই বর্ন, এবং এটা ইউটিউবে আমার একটা প্রোফাইল আছে, সেখানে ছবিটাও আছে। তো ওইভাবে অ্যাকচুয়ালি শুরু। আমি গানটা আমার বোন এবং আমার এক মাসি পণ্ডিত রামকানাই দাসের কাছে গান শিখতেন, তো তখন আমি তবলা বাজাতাম এবং আমি গান শুন, আমি মেইনলি নিজের চেষ্টায় শিখেছি গান।
1: আচ্ছা আচ্ছা।
2: আর পণ্ডিত রামকানাই দাস উনি আমাকে তবলা শিখাতেন স্পেশালি।
1: আর পরিবারে কেউ ছিলেন?
2: পরিবারে আমার তো অনেক বিখ্যাত সঙ্গীত পরিচালক, উনি বাংলাদেশ বেতারেও ছিলেন অনেকদিন, সুজেয় শ্যাম, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড 21 পদকপ্রাপ্ত। মামার সাথে আমি অনেক বছর ছিলাম, একসাথে আমরা থাকতাম ঢাকায়, তো মামার কাছ থেকে একসাথে আমরা মিউজিক শুনতাম, অনেক কিছু শেয়ার করতাম ওইভাবে।
1: আচ্ছা, মানে একজন গুণী মানুষের সান্নিধ্যটা পেয়েছেন ছোট থেকে, এটাও একটা সৌভাগ্য। এবং 78 সাল থেকে যদি সঙ্গীতের সাথে যেভাবে আমরা পেয়েছি সে তুলনায়ও 45 বছর সঙ্গীতের এই যে যাত্রাটা, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, তো অনেক স্মৃতি, অনেক কিছু ঝুলিতে।
2: আমি 78 ধরবো না কেন, তখন তো আমি নতুন খুলিতে ছিলাম, বাট প্রফেশনাল লাইফ যদি আমার মিউজিক সেটা হচ্ছে 84 সাল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: ওইভাবে দেখলে তাও কম না,
1: তাও দীর্ঘ বছর,
2: মানে 30 ইয়ার্স।
1: এই তো মানে বিশাল একটা কর্মযজ্ঞ, বিশাল পরিধি, এই সময়টা অনেক অভিজ্ঞতা ঝুলিতে যুক্ত হয়েছে নিশ্চয়ই। আমাদের দর্শক শ্রোতাদের তো সবসময় একটু জিজ্ঞাসা থাকে, মানে একটু জানতে চায় পছন্দের মানুষটাকে, সেরকম কোন ঘটনা যদি, অনেক ঘটনা যদি আছে।
2: বলিউড মিউজিক অ্যাওয়ার্ডে আমি প্রথম বাংলাদেশি পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আমেরিকায় আমন্ত্রণ পাই, অনেক অনেক বড় বড় তারকাদের সাথে, 2000 থেকে শুরু করে হলিউডের হোজে ফেলিসিয়ানো, যিনি 6 বার গ্রেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, উনাদের সাথে কনসার্ট করেছি। কোরাস গান আমরা এক সাথে প্র্যাকটিস এবং গেয়েও ছিলাম, আমি, কবিতা, কৃষ্ণমূর্তি, সুদেশ ভোসলে, পণ্ডিত সুব্রহ্মণ্যমের কম্পোজিশনে প্রায় 20 জন সিঙ্গার। এই ধরনের আসলে অনেক ঘটনা। তারপর ক্রিকেটের প্রথম যখন গান করলাম 98 মিনি বিশ্বকাপ ক্রিকেটে, বা বাংলায় যখন টেস্ট স্ট্যাটাস পায় 2000, তখন আমি অফিসিয়াল থিম সং আমারই করা, শহীদুল আজমের লেখা।
1: আর যদি বলি যে ভালোবাসার কিছু পাগলামি থাকে না, যারা শ্রোতা যারা আছেন, যারা সবসময় প্রিয় মানুষটাকে কাছে পেলে অনেক রকমের পাগলামি করে, সেরকম কোন স্মৃতি যদি মনে পড়ে?
2: সেরকম অনেক অনেক অনেক ঘটনাই আছে। মানে খুলনায় একবার আমার মনে আছে যে আমাকে যে হোটেলে রাখা হয়েছিল ওইটার কোলাপসিবল গেট 10 দর্শকরা ভেঙে ফেলেছিল আমাকে দেখার জন্য। এরকম অনেক ঘটনা আছে। তারপরে একবার চাঁদপুরে খুব সম্ভবত আমাদের মাইক্রোবাস কনসার্টে গেছি, আমাদের সেই মেয়ে অনেক ভক্তরা, তাদের ইচ্ছা ছিল তাদের একটা অনুষ্ঠানে আমি যোগ দিব, ওইখানে তারা ব্যারিকেড দিয়ে ওই মাইক্রোবাস সহ আমাদের ঢুকিয়ে দিয়েছিল ওদের গেটের ভিতরে। এরকম অনেক ঘটনা আসলে হয় অনেক, মানে আমি, আমার একটা নেশা ছিল মাছ ধরার বড়শি দিয়ে। তো আগে যখন আমি যেতাম শুক্রবারে আমার দুই বন্ধু, আমার এক লয়ার বন্ধু, আমরা যেতাম একটা গ্রুপ, এবং জানলে আর কি দেখা যেত যে একদম কয়েকশো লোক পুকুরের একদম চারপাশ ভিড় করেছে। এরকম অনেক ঘটনা আছে আসলে।
1: পরিবারে একটু যেতে চাই যে পরিবারে কে কে আছে।
2: আমার বাবা মা নেই আনফরচুনেটলি, আমি, আমার ফাদার মাদার টিচার ছিলেন, শিক্ষক শিক্ষয়িত্রী, এবং আমার বাবা সিলেটের খুবই নাম করা সায়েন্সের টিচার, যার অনেক বিখ্যাত ছাত্রের মধ্যে ডাক্তার মজরুল ইসলাম, ডাক্তার ফরাসুদ্দিন আহমেদ অনেকেই আছেন। বাবা মা নেই, চার বোন, আমার তিন বোন থাকেন আমেরিকায়, এক বোন থাকেন কানাডায়। আমার এক বোন তিন্নি, ওর নাম মঞ্জুরি, ও তিনবার নতুন করে চ্যাম্পিয়ন হয়েছিল নাচে, ও এখন আর্কিটেক্ট, আমেরিকায় থাকে। আমি এক ছেলে, আমার ওয়াইফ টুম্পা দেব গৃহিণী, এবং ও ছায়ানটে এক সময় গান শিখবো, ওর গান করে না বাট, আর আমার ছেলে শ্রেয়ান ক্লাস টেন গ্রেডে পড়ে।
1: আচ্ছা, আর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবসময় একটি থিম যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো এই যে ছোট পরিবারের যে একটা ব্যাপার, ছোট পরিবারের যে সুবিধাগুলো, আমাদের শ্রোতা যারা আছেন তারা সবাই আমরা জানি যে সচেতন, তারপর একদম প্রান্তিক পর্যায়ে থেকে যারা আছেন এখনো কিছুটা হচ্ছে এই ব্যাপারে একটু যদি অনীহা থাকে, প্রিয় মানুষরা, পছন্দের মানুষরা যদি কিছু একটা বলে সেটা তারা লুফে নেন, সেটা তাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন মনে হয়, তো যদি এ সম্পর্কে কিছু।
2: না, আমার মনে হয় যে হ্যাঁ, দুটি সন্তানই যথেষ্ট, এটা কথাটা সত্যি। আমার যেমন এক ছেলে, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন হয় কি মানুষের, এখন যে আমাদের পারিপার্শ্বিকতা, অনেক ছেলে মেয়েকে প্রপারলি মানুষ করা খুব ডিফিকাল্ট, সে যেভাবেই যতই বিত্ত বৈভবের অধিকারী হোক আমার মনে হয় আর কি। কারণ আগের দিনের অন্যরকম, আগের দিনে কম বেশি সবাই একটা জমিদারি ভাব ছিল, আগের দিনের, আগের আর এখনকার যে সামাজিক অবস্থান থেকে শুরু করে সবকিছুই তো
1: আসলে তাই। আমাদের শ্রোতা যারা আছেন নিশ্চয়ই তাদের যাপিত জীবনে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন, আমরা জানি তারা সচেতন, আরো সচেতন হবেন। তো গল্পে গল্পে একদম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিদায় নিতে হবে, তো বিদায় নিব দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি, তবে আপনার কাছ থেকে একদম শেষ সময় এসে এই মুহূর্তে আপনার মনে পড়া কোন প্রিয় গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে একটু আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে নিতে হবে বিদায়, বিদায় নিতে হবে। তবে যাবার আগে অবশ্যই বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো নিচ্ছে বিদায়। আর বিদায়ের বেলায় প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে নেব বিদায়।
2: আপনাকে শুভেচ্ছা, গান গাইবার আগে বাংলাদেশ বেতারের সকল শ্রোতাকে শুভেচ্ছা। আমি জানি যে ফেসবুক পেজ আছে এবং আপনাদের ইউটিউব চ্যানেল আছে নিশ্চয়ই। তো আমার এখানে একটা ছোট্ট স্মৃতি আছে, আমি খুব ছোট বয়সে আমার মামার সাথে এসে এখানে একটা তবলা রেকর্ডিং করেছিলাম, তবলা লহরা, তো হঠাৎ করে এটা মনে হলো। যাই হোক, আমার এই গানটি নতুন, একেবারে মৌলিক গান, আমার লেখা সুর, আমি গাইছি, ঠিক আছে। বাড়েছে প্রেম আমার,
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর। তোমরা এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যেন আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা কিছু উপার্জন করেছ তা থেকে দান করো। আল কুরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: আর অন্তরে তোমার সব কিছুই আমার,

ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, এত বেশি মানুষ বাস করে আর এর জন্যই সচেতন হতে হবে আমাদের সকলকে। পরিবার পরিকল্পনা পদ্ধতি মেনে জনসংখ্যার বৃদ্ধি কমাতে হবে। আসুন শ্রোতা, শোনাবো এবার জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আলম আরা মিনু, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। চলুন তাহলে শুনি জনসংখ্যা বিষয়ক গান।

0: শ্রোতা, এডিস মশার আক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সকলকে রক্ষা করতে এডিস মশার প্রজনন বন্ধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, দরজা জানালায় নেট ব্যবহার করে এবং দিনে ও রাতে মশারি ব্যবহার করে ঘুমাতে হবে সবাইকে। পরিবার পরিজন নিয়ে সুখে সংসারে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 10 আগস্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা সহ 41 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় 107 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে।

0: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা প্রতিবাদে আয়োজিত কিশোর কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে শিশু কিশোররা নিজেরা তৈরি হলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
1: তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে।
0: বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে। গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।
1: প্রতি বছর চেষ্টা করবে, তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারব।
0: প্রধানমন্ত্রী বলেন, সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুনকুড়ি স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টে বালক এবং বালিকাদের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের 100 মিটার স্প্রিন্টের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনাল খেলায় সিলেট অঞ্চল পরাজিত করে ময়মনসিংহকে। বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর অঞ্চল। দ্রুততম বালক জাকির হোসেন ও দ্রুততম বালিকা মারিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরলে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে জানতে পারবে। বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে সেই বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানানো হয়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। তিনি আজ রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এই পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে। তিনি আজ বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এই কথা বলেন। সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোন সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
3: রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে।
2: এবারে ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 27 জুলাই সারাদেশে কার্ফিউ ও সেনা টহল জোরদার করার পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক ধরপাকড় চালায়। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 27 জুলাই এদিন সারাদেশে কার্ফিউ ও সেনা টহল আরও জোরদার করা হয়। আন্দোলন দমনে মরিয়া তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরকার সারাদেশে ব্যাপক ধরপকড় চালায়। 26 জুলাই শুক্রবার বিকেলে চিকিৎসারত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেয়ার পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। উত্তাল সেই দিনটির কথা স্মরণ করে বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেন,
2: সেই সময় আমরা সারা বাংলাদেশের কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা যে ওই সময়ের ভিতরে 9 দফা দিয়েছিলাম এবং কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি চলমান ছিল। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারিনি। 27 তারিখ ছিল প্রথমবার, আমরা তখন একটি সেফ হোমে শেল্টার নিয়েছি এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করেছিলাম।
1: এদিন বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনা গণমাধ্যমে উঠে আসে। এ নিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। 27 জুলাই সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন 3 দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা, যেমনটি বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
2: প্রথমবার প্রেস কনফারেন্স করেছিলাম এবং প্রেস কনফারেন্সে এসে আমরা 3 দফা দাবি করি। সেই 3 দফা হলো ডিবি অফিসে যারা আছে তাদের মুক্তি, যারা গুলি চালিয়েছে সেখানে যারা যারা আছে, মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সকলের বহিষ্কার, এবং এই দাবিগুলো আমরা করেছিলাম যে আন্দোলন ছিল সে দাবি মেনে নেয়া।
1: আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা অব্যাহত থাকে। এদিকে মামলা হামলা ও ব্যাপক দমনপীড়ন চললেও স্বৈরাচার সরকারের পক্ষ থেকে তখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। 140 জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
4: এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে।
0: সরকারের পক্ষ থেকে গ্যাস সংকট কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আগামী 10ই আগস্ট সারাদেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে এ মামলায় পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে
5: 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সম্পর্কে গণমাধ্যমকে বলছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
6: তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন।
5: চিফ প্রসিকিউটর বলেন শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা এবং তার সরকারের ম্যাটিকুলাস ডিজাইন।
6: শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য।
5: 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে আসছিল। তদন্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই খসড়া তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এ পর্যন্ত 61 জনের একটি তালিকা পাওয়া গেছে, তার মধ্য থেকে 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামী বছরের জন্য পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। হজে যেতে আগ্রহীদের এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ এবং উমরা পালনের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার সময়সূচি নির্ধারণ করেছে। বিস্তারিত প্রতিবেদনে
7: لبيك اللهم لبيك لبيك لا شريك لك
8: 2027 সালের হজে গমনেচ্ছুদের জন্য সোমবার থেকে শুরু হয়েছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
9: সরকারি বেসরকারি ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্যাকেজ ঘোষণা করছে, হাত থেকে ওনারা বেসরকারি ভাবে প্যাকেজ ঘোষণা করছে। এবার সেই হিসাবে আপনার নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে, জেলা উপজেলায়, আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়।
8: নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
9: সাধারণত ছোট শিশুদেরকে হজে নেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ, যারা হার্টের রোগী বা যাদের কিছু নির্দেশনা আছে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগও আক্রান্ত, এরা সাধারণত হজে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা।
8: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে 3টি শর্তে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে গত জুনে বর্ষা মৌসুম শুরুর পর ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 107 জন নিহত ও 344 জন আহত এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানায়, বেশিরভাগ লোক মারা গেছে ঘর ভেঙে কিংবা বাড়ির ছাদ বিধ্বস্ত হয়ে। ইরান জানিয়েছে ইসরায়েলের প্ররোচনায় তেহরানের সাথে যুদ্ধে জড়ানোর 5 মাস পর যুক্তরাষ্ট্র এখন ফাঁদে আটকে পড়েছে এবং যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। দেশটি জানায় হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী নয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে

0: পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 430 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 220 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ করতে শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। গণমাধ্যম রাষ্ট্র সমাজে আয়নার দায়িত্ব পালন করে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং চলমান গ্যাস সংকটে জনদুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কুনুদ শিকদার। ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ভাষণ আজকের সংবাদ পর্যালোচনার মূল আলোচ্য বিষয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনার প্রতিফল। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে কাজ করে আসছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষায় নয়, বরং দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা মিশন এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সেনাবাহিনীকে নতুনভাবে প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা সামনে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে সেই বাস্তবতার প্রতিফলনই ফুটে ওঠে। তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধ আর কেবলমাত্র প্রচলিত অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল নয়। সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নজরদারি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা এখন প্রতিটি দেশের প্রতিরক্ষা কাঠামোর অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশও এই প্রবণতার বাইরে থাকতে পারে না। তাই সরকার সেনাবাহিনীকে প্রযুক্তি নির্ভর করে তুলতে যে উদ্যোগ নিয়েছে তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর আধুনিকীকরণকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করা। তিনি বলেন, সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। এর ফলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। এছাড়া তারেক রহমান

0: সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য শুধু যন্ত্রপাতি কেনাই যথেষ্ট নয়, বরং দক্ষ জনবল তৈরি করাও জরুরি। এজন্য সরকার উন্নত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমে সেনাবাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যও কম নয়। তবে সমালোচকরা মনে করছেন, প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তোলার জন্য বিপুল অর্থ ব্যয় হবে, আর সেই অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে, অন্যথায় এই উদ্যোগ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং 5ই আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনী যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, গণতন্ত্রকামী জনগণ সেটি ইতিবাচকভাবেই মূল্যায়ন করবে। পর্যালোচনায় তাই দ্ব্যর্থহীনভাবে উঠে এসেছে যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আধুনিকীকরণের ঘোষণা শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা ও উন্নয়ন কৌশলের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলার মাধ্যমে সরকার দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এটি নিঃসন্দেহে সময়ের দাবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। প্রিয় শ্রোতা, আপনারা এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন শোনাব একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ রফিকুজ্জামানের সাজানো কথায়, শিল্পী রুনা লায়লা।

রুনা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের এখানেই সমাপ্তি। তবে থাকছি আরও কিছুক্ষণ FM 88.8 মেগাহার্জের আয়োজন নিয়ে। বাংলাদেশ বেতার খুলনা FM 88.8 মেগাহার্জে আমাদের আয়োজন শুনছেন। প্রিয় শ্রোতা, অল্প কিছুক্ষণের মধ্যেই NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

রুনা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের এখানেই সমাপ্তি। তবে থাকছি আরও কিছুক্ষণ FM 88.8 মেগাহার্সের আয়োজন নিয়ে। বাংলাদেশ বেতার খুলনা FM 88.8 মেগাহার্সে আমাদের আয়োজন শুনছেন। প্রিয় শ্রোতা, অল্প কিছুক্ষণের মধ্যেই NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: দেশের গান শুনলেন খুরশিদ হাসান খানের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন জানাব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনবেন বিকেল 3:30। বিকেল 4:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ। প্রিয় শ্রোতা, এখন জানাবো আমাদের আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20 শুধুমাত্র এফএম 88.8 মেগাহার্জে। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30। এছাড়া এইচ এম বাহালুল করিমের কণ্ঠে দুপুর 12:30 ও মঞ্জুরুল আলম টুটুলের কণ্ঠে বেলা 2:40 আধুনিক গান শুনবেন। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বেলা 3:05। রবীন্দ্রসঙ্গীত বনানী ঘোষের কণ্ঠে দুপুর 12:20। প্রমোদ দত্তের কণ্ঠে বেলা 2:30। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধে 6:10। দুপুর 12:40 এবং বেলা 2:50 পল্লীগীতি শুনবেন। দুপুর 12:40 শিল্পী হামিদুল ইসলাম এবং বেলা 2:50 শাহজাদী মাসকুরা চামেলি। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:00। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: শ্রোতা বন্ধুরা, এরই সাথে ফুরিয়ে এলো আমাদের আজকের আয়োজন মালার সমস্ত কিছু। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ ছিলাম আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে তানিয়া সুলতানা, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আতাউর রহমান গাজী এবং অভিজিৎ মণ্ডল। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।